অনেকেই বলেন যে সময় না হলে নাকি কোনো কিছু হয় না, অর্থাৎ সময়ের আগে কিংবা সময়ের পরে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। একদম ঠিক সময় ঠিক জিনিসটা ঘটেই, কিন্তু আমার কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিস কিন্তু অসময়ে ঘটে। ইনফ্যাক্ট আমি দেখেওছি সেই সমস্ত জিনিস। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব অসময়ে ঘটে যাওয়া কিছু জিনিসের কথা। অসময়ে এরকম কিছু কিছু জিনিস ঘটে যেগুলো কিনা সত্যি বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর ঘটনার কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা আমি একদম প্রত্যক্ষদর্শী। তো এই অসময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Partnership.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো প্রথমেই যে অসময়ের কথাটা আপনার সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে একটি অসময়ে প্রেমের গল্প। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে অসময়ে প্রেম, আমাদের পাড়ায় একজন প্রফেসর ভদ্রলোক থাকেন, বেশ বয়স হয়েছে তার, মোটামুটি রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সেই সময়ে হঠাৎ করে তার বাড়িতে রীতিমতন প্রেমপত্র আসা শুরু হলো, একটার পর একটি, এবং তারপরে তার বাড়িতে রীতিমতন হইচই কাণ্ড, বুঝতেই পারছেন। আলটিমেটলি জানা গেল যে আমাদেরই পাড়ার এক অষ্টাদশী কিশোরী, সে সেই ভদ্রলোকের প্রেমে হাবুডুবু খেয়ে এই সমস্ত কাজকর্ম করত। কিন্তু এই অসময়ের প্রেম কিন্তু রীতিমতন একটা রোমাঞ্চ জাগিয়ে দিয়েছিল আমাদের গোটা পাড়ায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

অসময় কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও বেশ ট্রাবল দেয়। কিরকম বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে.কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে মাঝে মধ্যে বৃষ্টিও কেমন যেন বেয়াক্কেলে কাজকর্ম করে ফেলে, হঠাৎ করেই অসময়ে হাজির হয়ে যায়। যেমন ধরুন আপনি কোনো কনসার্টে গেছেন, বেশ এনজয় করে গান শুনবেন ভাবছেন, ইন দ্য মিন টাইম ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। একই ব্যাপার ঘটে যখন কিনা আপনি কোনো খেলা দেখতে বসলেন এবং মাঠে একটি বল পড়ার আগেই বৃষ্টি পুরো ব্যাপারটা কেঁচিয়ে দিল। কিংবা ধরুন একদম ডিসেম্বরের শীতকাল, কোন কোণে একটা ব্যাপার, সেই অবস্থায় যদি আপনার বৃষ্টি হয় ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো। কিংবা ধরুন আপনি আপনার স্পেশাল ওয়ানের সঙ্গে বেরিয়েছেন, অবভিয়াসলি ছাতা নেননি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে সে হাজির হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি। এই সমস্ত কেসে কিন্তু অসময়ে বৃষ্টি মাঝে মধ্যেই হাজির হয় এবং ব্যাপারটা কেমন যেন ঘেঁটে ঘ করে দিয়ে চলে যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। আর একটা ছোট্ট ব্রেক, এখন ব্রেকের সময় হয়ে গেছে, যার উপরান্তে এরকমই অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

অতিথি ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে। তার কারণ অতিথি মানে হলো যারা কোনো তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমানেও কি তাই হয়? তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে অতিথি অর্থাৎ যারা তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমান যুগে কিন্তু ব্যাপারটা তা নেই। এখনকার আমাদের যারা গেস্ট আছেন বা গেস্ট বাড়িতে আসেন, তারাও রীতিমতন তিথি বিচার করে আসেন। আর যদি কখনো ব্যাপারটা অসময়ে চলে আসেন কোনো কিছু না জানিয়ে, তাহলে কিন্তু একটু গণ্ডগোল, একটু অদ্ভুত পরিস্থিতির শিকার হলেও হতে পারে আর কি। মানে কেউই মুখে কিছু বলবেন না, কিন্তু হোস্ট যারা আছেন তাদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাবে যে ইউ আর নট ওয়েলকাম অ্যাট অল। কাজেই বলছিলাম না যে এখনকার দিনে অতিথিও যদি বাড়িতে অসময় আসেন তাহলে একটু চাপ হয়ে যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার কিন্তু মাঝে মধ্যে আমাদের মনটা ভালো করে দেয়। যেমন ধরুন, আপনি কোনো একটা বিপদে পড়লেন, এখন সেই সময় দেখবেন কিছু ব্যাপার একদম কনস্ট্যান্টলি ঘটেই চলে। যেমন ধরুন, কিছু মানুষজনকে আপনি ভেবেছিলেন যারা কিনা আপনার পাশে সব সময় থাকবে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, দেখবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পাশ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আবার এরকম কয়েকজনকে আপনি পাশে পেয়ে যাবেন যাদেরকে আপনি কাউন্টের মধ্যেই আনেননি, এরা কিন্তু অসময়ে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে যায়। আর এই অসময়ের বন্ধুরা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কাছের, খুব স্পেশাল হয়ে যায়। কাজেই অসময়ে বিপদের মুহূর্তে এই অসময়ের বন্ধুদের কিন্তু খুব ভালো করে চেনা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। এই সমস্ত ব্যাপার স্যাপার প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়া রান্না। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দরিয়া রান্নায় আমি হাজির হয়েছে এবং অবশ্যই আড্ডা থাকছে, ভরপুর কথা থাকছে এবং তার সাথে সাথে থাকছে মন ভালো করার বেশ কিছু গান। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আপনাকে থাকতে হবে আড্ডার শেষ অবধি, আর কানে রাখতে হবে রেডিও বাংলাদেশ ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন।

0: দেখুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে। হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাংলা এবং বাঙালির কথা বলছি, এবং আড্ডায় যখনই বাংলা বাঙালির কথা বলি এবং তার সাথে সাথে যদি শারীরিক যোগাযোগ থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায়। এবং শুধুমাত্র বাংলা আর বাঙালির কথা কেন, আমরা যদি ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলোর কথা বলি এবং যেখানে শাড়ির পরার প্রচলন রয়েছে তার কথা বলি তাহলেও কিন্তু বেশ কিছু কথা উঠে আসে। এক একটা স্টেটে এক এক রকম শাড়ি পাওয়া যায়, ঠিক সেই রকমই পশ্চিমবাংলার বন্ধু রাজ্যেও কিন্তু পাওয়া যায় এক প্রকার শাড়ি। উড়িষ্যার কথা বলছি এবং উড়িষ্যার সবাই আমরা জানি কটকি শাড়ি। উড়িষ্যার কটক এবং কটকির সাথে যে কতটা মেলবন্ধন আছে সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা যখনই শাড়ির কথা বলি এবং তার সাথে বাংলার যোগাযোগ নিয়ে কথা বলি, বারবার কিন্তু সেই তাঁত শিল্প বা কুটির শিল্পের কথা উঠে আসে। অর্থাৎ যারা কষ্ট করে শাড়ি বোনে তাদের কথা উঠে আসে। এবং এই যে আমাদের শিল্পকলাগুলো যেসব জায়গায় হচ্ছে তৈরি হয়েছে, সেই সব জায়গার ঐতিহ্যটাকে কিন্তু বয়ে চলে বারবার শিল্পীরা, সেটাই কিন্তু আমরা হামেশাই বলে থাকি। ঠিক সেই রকমই উড়িষ্যারও একটা প্রাচীন এবং ঐতিহ্য বয়ে নিয়ে যায় সিল্ক এবং এই শিল্প। অর্থাৎ আমরা অনেকেই জানি সম্বলপুর কটনের কথা, সম্বলপুর সিল্কের কথা, ঠিক সেই রকমই কটকি সিল্ক এবং অবশ্যই কটকি প্রিন্ট যেটা সেটার কথাও জানি। এই যে সম্বলপুর এবং কটকি প্রিন্টের মধ্যে কিন্তু মিলঝুল থাকলেও বেশ কিছু ফারাক আছে। অর্থাৎ টেম্পল প্রিন্টটাই কিন্তু অনেক বড় ফারাকের কারণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে আমরা উড়িষ্যা এবং কটকি শাড়ি নিয়ে কথা বলছি। এই যে উড়িষ্যার সাথে কটকি শাড়ির ঠিক বন্ধুত্বটা কবে থেকে, না না আমি কিন্তু হাতে গুনে বয়স বলতে পারবো না বা কোন বছর থেকে সৃষ্টি হয়েছে সেটা না, বহু প্রাচীন বহু পুরনো, সেই জন্যই একটা ঐতিহ্যকে আজও মানুষের মনে তৈরি করে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। এবং যখনই কটকি শাড়ির কথা হয় তখন আমার সাথে মানে আমার জীবনে একটা নস্টালজিয়া কাজ করে। যারা ওড়িশি ডান্স করেছেন বা শিখেছেন তারা জানেন যে যখনই ওড়িশি নাচ করা হয় তখন কিন্তু সেই কটকি শাড়ি পরেই নাচ করতে হয়, অর্থাৎ ড্রেসের যে কস্টিউমটা সেটা কিন্তু কটকি শাড়ির ওপরে এবং তার ওপর রূপোর গয়না ইউজুয়ালি ইউজ করা হয়। কিন্তু যেহেতু সবার পক্ষে রূপোর গয়না ইউজ করা সম্ভব হয় না, সেই জন্য সিলভার কালারের গয়না ইউজ করা হয়। তার মানে বুঝতে পারছেন তো যে ডান্স ফর্মে কটকি শাড়ি ইউজ করা হয় তার মানে সেই ডান্স ফর্মটা কত পুরনো, তার সাথে কটকি প্রিন্টটা কত পুরনো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangladesh.com এ আজকে কোটকি শাড়ি নিয়ে কথা বলছি এবং উড়িষ্যার কোটকি শাড়ি কতটা ফেমাস সেটা নতুন করে বলার কথা রাখে না। উড়িষ্যা জেলার কটক শহর এবং সেই শহরেরই একটা জায়গা থেকে কিন্তু নামকরণ করা হয়েছে কোটকি শাড়ির। এবং তার সাথে সাথে অবশ্যই এই কথাটা বলবো যে কোটকি শাড়ির সাথে কিন্তু জগন্নাথ দেবের আরাধনার একটা মিল আছে, কারণ যারা ওড়িশি নাচ করেছেন বা যারা নাচের ব্যাপারে একটু ইন্টারেস্ট রাখেন তারা জানেন যে জগন্নাথ দেবের আরাধনা করতে করতেই কিন্তু মানে আরাধনা করাই নাচের মাধ্যমে, সেটাই কিন্তু ওড়িশি নাচ। এবং সেই নাচের প্রত্যেকটা ফর্ম বা প্রত্যেকটা পশ্চারে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে যে জগন্নাথ দেবের আরাধনা করা। এবং সেক্ষেত্রে ওড়িশি নাচের ডান্স কস্টিউমটা কিন্তু অবশ্যই কোটকি শাড়িতেই করা হয় এখনো অবধি। তো সেখান থেকে আমরা জানতে পারছি যে কতটা পুরনো এবং সেই ঐতিহ্যটা দক্ষ হাতে নিখুঁত হাতে শিল্পকলার মাধ্যমে উড়িষ্যার যেসব শিল্পীরা তারা কিন্তু বহন করে নিয়ে চলেছে। অনেক পুরনো এই শাড়ি, তাই জন্য আপনার ওয়ার্ড্রবে থাকতেই হবে যদি আপনি ভালোবাসেন শাড়ি। এবং পুরীতে যদি ঘুরতে যান বা উড়িষ্যার যে কোনো অঞ্চলেই ঘুরতে যান না কেন, কোটকি শাড়ি কিন্তু কেনা মাস্ট। এবং আপনার কেন ভালো লাগে কোটকি শাড়ি আর কটা আছে সেটাও প্লিজ আমার সাথে জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobangladesh.com

শুনছেন ইউপির একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। স্মৃতির পাতা উল্টোতে কার না ভালো লাগে, আজকে আমরা সেরকমই কিছু স্মৃতির পাতা উল্টব। আসলে আমাদের জীবনের এমন কিছু কিছু জিনিস থাকে, বস্তু থাকে, যেগুলোকে আমাদের ভীষণ মনের সঙ্গে মিলে থাকে, হৃদয়ের সঙ্গে মিলে থাকে, কিন্তু সেইগুলো যখন আমাদের ফেলে আসার সময়ে আমরা খুঁজতে চাই, তখনই তাদের দেখা পাওয়া যায়। ঠিক যেরকম আজকের এই আড্ডায় আপনাদের সঙ্গে শেয়ার করব পাশবালিশের কথা। একদম ছোট্ট বয়সে যখন বিছানায় একদম ছোট্ট শিশু হয়ে যখন আপনি থাকেন, দেখবেন তার চারপাশে আপনার মা পাশবালিশ দিয়ে ঘিরে রাখে যাতে আপনি গড়িয়ে না পড়ে যান। এই যে একটা অদ্ভুত স্মৃতি, এই যে গড়িয়ে না পড়ে যাওয়ার জন্য পাশে ঘিরে দেওয়া হয়, আবার সেই পাশবালিশেই আমরা পাশ ফিরি তার উপর পা দিয়ে। এক অদ্ভুত মুহূর্ত, আর সেই পাশবালিশগুলো ছোট ছোট পাশবালিশ থাকে, তো এক অদ্ভুত নস্টালজিয়াই বলা যেতে পারে। মাথার বালিশটাও ঠিক সেরকম ছোট্ট মতো, একটা ছোট্ট শিশু যখন ঘুমায় তখন যেভাবে তাকে যত্ন করে সুন্দর করে পাশবালিশও আমাদের আপন করে রাখে, বস্তু হলেও সে কিন্তু বড় আপন। কথা হবে আটা চলবে পাশবালিশ নিয়ে, কিন্তু এখন গান।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল একটা পাশ ফারিশ নিয়ে। হ্যাঁ, পাশ ফেরার পর যে আমাদের খুব যত্ন সহকারে গড়িয়ে পড়ে না যেতে সাহায্য করে তিনিই হলেন সেই পাশ ফারিশ, যে রক্ষা করেন কখনো যেন কোথাও ঘুমের ঘরে ওই স্বপ্ন দেখতে দেখতে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কখন যেন পাশ ফারিশকে সরিয়ে ফেলে পড়ে যাওয়া না হয়, তার জন্যেই এই গুরু দায়িত্বটা পালন করে থাকেন এই পাশ ফারিশ মহারাজরা। তো সত্যি একটা সময় যখন ছিল যেই পাশ ফারিশ না থাকলে হয়তো খুব একটা চিন্তার ব্যাপার থাকতো, তাহলে কি দিয়ে গার্ড দেওয়া যাবে, কারণ ঘুম থেকে উঠেই তো হামাগুড়ি দেওয়া স্টার্ট, আর সেই জায়গায় কিছুভাবে আটকাতে হবে। আর তার জন্য কিন্তু যত্ন সহকারে যদি অন্য কাজেও মগ্ন থাকে তার বাবা মা, পাশ ফালিশ তাকে রক্ষা করবে। আবার সেই ছোট্ট শিশুটি পাশ ফালিশ দিয়েই উঁকি ঝুঁকি দেওয়া শুরু করেন এবং হয়তো খাটের মধ্যে শোয়া আছে, ঘুমোচ্ছেন জানেন, আর আপনি হয়তো কোনো একটা কাজ নিচে করছেন আর কি। তখন হঠাৎ করেই দেখা গেল যে মহারাজের ঘুম ভেঙেছে, সে এবার সেই পাশ ফালিশ টোপকে উঁকি দিচ্ছেন। ভাবুন সেই মুহূর্তটা, আর এটাই একটা স্পেশাল মুহূর্ত পাশ ফালিশকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, আর অনেক কিছু বলবো আজকের এই স্পেশাল আড্ডায়, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই স্বর্ণালী দিনের কথায়, সেই পাশ ফালিশের সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তগুলোর কথা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

টেনিউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এটা চলছে পাশপালিশ নিয়ে। তো ছোটো বয়সে যে পাশপালিশ যেরকমভাবে সহযোগিতা করতো, বড় বয়সেও কিন্তু তার গুরুত্ব অপরিসীম। বৃদ্ধ বয়সে মানে প্রবীণ যিনি মানুষ, তার সামনেও কিন্তু বড় ছেলে বা মেয়েরা তারা কিন্তু পাশপালিশটিকে রেখে দেন, যাতে সেই প্রবীণ মানুষটি কোনোভাবে যেন আবার সেই গড়িয়ে পড়ার ব্যাপার। সত্যি জীবন যে চক্রাকারে ঘুরে তার প্রমাণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে ছন্দে ছন্দে আমরা পেতে পারি। আর যদি আমরা সেই মুহূর্তগুলো মানে সেই ছোটোবেলায় আবার ফিরি, সেই বড়োবেলায় আবারও ফিরে, এক অদ্ভুত জার্নি বলা যেতে পারে জীবনচক্র, এক অদ্ভুত জার্নি। আর এই জার্নির মধ্যে আমাদের কোথাও কোথাও থামতে হয়, কোথাও কোথাও ভাবতে হয়, কোথাও কোথাও মনে পড়ে যায় সত্যি এই দিনটা আমরা সেইভাবে কাটিয়েছিলাম। আর এই প্রবীণের কথা বলতে বলতে, প্রবীণ একটি মানুষের কথা বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে সেই সময়ের কথা। দেখছি ছোট্ট শিশু একপাশে পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে, আর আরেকদিকে একটি প্রবীণ, সেও পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে। কারণ দুজনেরই একটাই ভয়, গড়িয়ে না যাই। সত্যি তো জীবন কিন্তু গড়িয়ে যাবে, বয়স কিন্তু গড়িয়ে যাবে, কিন্তু পাশপালিশ রক্ষা করবে, রক্ষা কবচ আমাদের এই পাশপালিশ। সঙ্গে থাকুন, আবারও ফিরব তার কথা নিয়ে।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

দোয়াটা চলছে পাশ পালিশ নিয়ে, গান মুসাফিরের আড্ডায় আজকের এই আড্ডা এগিয়ে চলছে। তো মনে পড়ে যায় এই পাশ পালিশ নিয়ে যুদ্ধের কথা, ভাই বোন একসঙ্গে অপেক্ষা করছে কখন তারা বাবা মায়ের আড়ালে দুটো পাশ পালিশ নিয়ে যুদ্ধ করবে, এ ওকে মারবে ও ওকে মারবে, আর তারপর সেই পাশ পালিশটা এমন যথারীতি মারপিটের জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কেউ হারবে বা জিতবে সেটা ব্যাপার রইল না, কিন্তু পাশ পালিশটি যথারীতি ফেটে তুলো বেরিয়ে যায় আর তার প্রকোপ এসে পড়ে সেই দুটির ওপর, কে ফাটিয়েছিস বল। তো এইভাবে কিন্তু লড়াই জমে ওঠে এই পাশ পালিশকে কেন্দ্র করে, এবং তারপর আবারও একটি নতুন পাশ পালিশ আসে। ভাবুন পাশ পালিশটি ফেটে গেছে, উদম মার খাওয়া হয়ে গেছে, এবং কে যে দোষী সেও আজ পর্যন্ত কেউ জানার অপেক্ষা রাখে না, এভাবেই চলে আসছে বছরের পর বছর। আর ঠিক আবার একটি নতুন পাশ পালিশ এনে রাখা হয়েছে, এইবার সেই পাশ পালিশের আড়াল থেকে দেখা যাচ্ছে আবার দুটো মুখ, কখন আবার যুদ্ধ শুরু হবে ভাবুন, এই মুহূর্তটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো, তাই না? মনে পড়তে যাচ্ছে না? হ্যাঁ, লড়াই, স্মৃতি, ভালোবাসা, টুকরো যুদ্ধ, খুনসুটি, আমাদের সব কিছুতেই পাশ পালিশ আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

পাশপালিশের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। গান মুসাফিরের আজকের এই স্পেশাল আড্ডা ইতিমধ্যেই কিন্তু শেষের পথে। তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই 4475039657122 আমাকে জানাতে ভুলবেন না। এবং এভাবেই আপনিও যদি পাশপালিশ সম্পর্কে কোনো রকম টুকরো অভিজ্ঞতা থাকে জানাতে ভুলবেন না। আমার আরও বেশি মনে পড়ে যাচ্ছে, যখন মাথার বালিশটি সরে যায় তখন পাশপালিশই মাথার বালিশ হয়ে আমাদের সম্মান রক্ষা করে। যে মাথার বালিশ নেই, ঠিক আছে চলো পাশপালিশ। তো এরকম অনেক সময় অনেক মুহূর্ত গেছে যখন হয়তো একসঙ্গে অনেকজন মিলে শুতে যাচ্ছে কিন্তু এত বালিশ তো সম্ভব নয়, সেই পাশপালিশটি মাথায় রেখে একটা পাশপালিশে চারজনের মাথা দেখা যাচ্ছে। তারা সেইভাবে একটু একটু করে টেনে ভোরের দিকে দেখা যাচ্ছে অন্তত দুজনের মাথায় আছে আর বাকি দুজনের একদম মাটিতে মেশা। এই যে একটা মুহূর্ত, এটাও কিন্তু পাশপালিশের একটা অবদান আছে বলা যেতে পারে। কারণ মাথার বালিশ যখন কম পড়ে যায় তখন পাশপালিশটি মাথায় চলে আসে, সে তখন তার দায়িত্বও পালন করে। তাই আমাদের এই টুকরো জীবনে এমন কিছু বস্তু থাকে যার গুরুত্ব কিন্তু অপরিসীম, কিন্তু আমরা ভুলে যাই, আমরা গুরুত্ব দিই না। আজ থেকে তাদেরকেও একটু গুরুত্ব দিন না, তাদেরকেও একটুখানি আপন করে নিয়ে একটু হাসুন, ভালো লাগবে, স্মৃতি ফিরে পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাঙালির.com। তারা

মনটা আজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও নিশ্চয় এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে, তাহলে অবশ্যই আমাকে জানান না আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com, আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকেই চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি, আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারা নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে। থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নির

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্যরকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সে কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা।

পরিচালক অভিজিৎ সেন নিয়ে আসছেন তার নতুন ছবি, আর সেখানে থাকছেন সুপারস্টার দেব। এর আগে আমরা প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন আর সঙ্গে সুপারস্টার দেব তাদের আমরা একসাথে টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে কাজ করতে দেখেছি। আর এবার তারা নিয়ে আসছেন তাদের নতুন ছবি, আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এই নতুন ছবি নিয়ে, যেখানে আমরা আবারও সেই প্রজাপতি পর একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এই ছবিতে আমরা নায়িকার ভূমিকায় যাকে দেখতে পাবো, তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেই ছবি নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

অনেক প্রজাপতি ও প্রধানের পর দেব অতনু অভিজিৎ রই নিয়ে আসছেন তাদের নতুন ছবি, তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন ছবি প্রতীক্ষার কথা বলছি, এই ছবিটিও একটি পারিবারিক ছবি। আর এখানে আবারও প্রজাপতির পর বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। যদিও এই ছবির যে গল্প সেখানে তার প্রেক্ষাপট পরিস্থিতি সবকিছুই আলাদা। এই ছবির জন্য প্রযোজক পরিচালক চাইছিলেন দেবের সাথে জুটি বাঁধবে একজন নতুন মুখ, আর সেখান থেকেই তাদের পছন্দ বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় দেখে সবাই ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন। এরপর আমরা বাংলা ছবি অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও তাকে অভিনয় করতে দেখেছি, আর সেই ছবির জন্য তাকে নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর এবার তাকে আবারও টলিউডে অভিনয় করতে দেখব এই নতুন ছবি প্রতীক্ষাতে। আর সেই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তাই জন্য একটু প্রতীক্ষা চলুন, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেন পরিচালিত এবং সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি প্রতীক্ষার কথা ঘোষণা হয়ে গিয়েছে। আর এর আগে আমরা তাদের একসাথে কাজ করতে দেখেছি টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে। আর এবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে প্রতীক্ষা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে আমরা অভিনয় করতে দেখছি মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এর আগে আমরা তাদের দুজনকে একসঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করতে দেখেছি, সেখানে তারা বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেই ছবিটি কিন্তু ভীষণভাবে হিট হয়েছিল। আর এই ছবির যে গল্প, সেই গল্প কিন্তু চূড়ান্ত হয়ে গিয়ে, যদিও চিত্রনাট্য নিয়ে এখনো তারা কাজ করছেন। আর এই প্রতীক্ষা ছবির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রতীক্ষার যে শুটিং, সেই শুটিং কিন্তু শুরু হচ্ছে আগামী নভেম্বর মাস থেকে। আর এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। এই ছবি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনে নেব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিনোদন জগৎ নিয়ে কথা বলছি, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। এই ছবিতে আমরা আবারও একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। আমরা জানি যে এর আগে তাঁরা একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রজাপতি ছবিতে, আর সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল। আর এবার প্রতীক্ষা, যে এই প্রতীক্ষা ছবিতেও কি দেব মিঠুন জুটি আবারও একটি সুপারহিট ছবি দর্শকদের উপহার দেবে? এই ছবিটি পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। আর এই ছবির যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর এই ছবির যে শুটিং, সেই শুটিং কিন্তু বেশিরভাগটাই হবে লন্ডনে, তবে কিছু অংশের শুটিং কলকাতাতেও হবে। তবে এই বছর নয়, আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা দেবের সাথে জুটি বাঁধতে যাকে দেখব, তিনি বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। এখন আমাদের অবশ্যই প্রতীক্ষা, এই প্রতীক্ষা ছবি। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা।

শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিনোদন জগৎ নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। দেব, অভিজিৎ, অতনু এই ত্রয়ী এর আগে আমাদের প্রজাপতি, টনিক আর প্রধান এই যে তিনটি ছবি, সুপারহিট তিনটি ছবি আমাদের উপহার দিয়েছেন। আর এইবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা আবারও মিঠুন চক্রবর্তী এবং দেবকে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব। আর এই ছবিতে আমরা দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখব বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনকে। আমাদের এখন সবারই অপেক্ষা, বলা যায় প্রতীক্ষা, প্রতীক্ষা ছবির। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

নায়িকা সংবাদ, আগে হ্যাঁ নায়িকা সংবাদ, মানে নায়িকাদের নিয়ে এরকম কিছু সংবাদ যেগুলো জানলে একদম তাক লেগে যেতে হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা কিছু নায়িকাদের নিয়ে, অর্থাৎ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নায়িকাদের নিয়ে, যাদের সম্পর্কে এরকম বেশ কিছু কথা আছে যেগুলো শুনলে সিরিয়াসলি তাক লেগে যেতে হয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে থাকবে আপনার জন্য, যেগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল।

রানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কোনো রকম প্ল্যানই ছিল না তার ফিল্মে আসার, কিন্তু হঠাৎ করেই ভাগ্যের ফেরে তিনি চলে আসেন ফিল্মে। আর তারপর তারপর তো পুরো ইতিহাস। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নায়িকা সংবাদকে নিয়ে। তো যে কথা বলছিলাম, যে যার কথা বলছি তিনি আমাদের সবার প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড শ্রদ্ধার মহানায়িকা সুচিত্রা সেন। তার ফিল্মে আসার কোনো রকম কথাই ছিল না, ইনফ্যাক্ট কোনো রকম ইচ্ছাও ছিল না, তথাপি শ্বশুর এবং স্বামীর জোড়াজোড়িতে তিনি ফিল্মে আসেন। এবং তারপরে কি যে ব্যাপারটা হয়েছিল সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক কাহিনী আছে বিভিন্ন নায়িকাদের নিয়ে। সেরকমই আরও একজনের কথা আপনাদেরকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের ফিল্মে এরকম কিছু নায়িকা আছেন যারা কিন্তু যদি ফিল্ম অ্যাক্টিংটা চুজ না করতেন তাহলেও অন্য কোনো না কোনো দিক থেকে স্বনামধন্য হয়ে যেতেন। যেমন একজন হচ্ছেন বৈজয়ন্তীমালা, তিনি এরকম অসাধারণ নৃত্যশিল্পী, স্পেশালি ক্লাসিক্যাল ডান্সার, যে তিনি যদি ফিল্মে নাও আসতেন তাহলে শুধুমাত্র ডান্সার হিসেবেও কিন্তু তার নামটা স্বর্ণাক্ষরেই লেখা থাকতো। তো নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে। অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সাধারণত নায়িকাদের আপনি যদি ক্যারিয়ার গ্রাফ দেখেন, মোটামুটি 15-20 বছর পর্যন্ত তারা চুটিয়ে অ্যাক্টিং করেন, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। কিন্তু এর বাইরেও কিন্তু কয়েকজন নায়িকা আছেন যারা কিনা খুব ছোট্ট সময়ের জন্য তাদের ক্যারিয়ার তৈরি করেছিলেন এবং একদম উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন মধুবালা, যিনি কিনা ওই গোটা বছর দশেক ইন্ডাস্ট্রিতে ছিলেন, তারপরে খুব কম বয়সেই তার মৃত্যু হয়। কিন্তু তাকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এবং সুন্দরী অভিনেত্রী। সেরকমই আরও একজন হচ্ছেন দিব্যা ভারতী, যার খুব কম বয়সে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়। কিন্তু এই যে কয়েকটি ফিল্ম তিনি করেছিলেন তাতেই তিনি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নায়িকাদের নিয়ে। আপনাকে বলছি নায়িকা সংবাদ। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ফিল্মের নায়িকা বললেই বোঝায় গ্ল্যামার কুইন, অর্থাৎ তার সৌন্দর্যের ছটায় চারিদিক একদম উদ্ভাসিত হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভেঙে দিয়েছিলেন কয়েকজন নায়িকা, যারা কিনা নিজেদের সৌন্দর্য নয়, নিজেদের প্রতিভার অভিনয় প্রতিভার দৌলতে সাফল্যের শিখরে উঠেছিলেন। যেমন ধরুন স্মিতা পাতিল, যেমন ধরুন শাবানা আজমি, এরকম আরও অনেক অভিনেত্রী আছেন, সুপ্রিয়া পাঠক, দীপ্তি নোবেল, যারা কিনা একদম নতুন ঘরানায় অভিনয় করে নতুনভাবে সিনেমার আকাশে নিজেদের উজ্জ্বল উপস্থিতি ঘোষণা করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল নায়িকাদের নিয়ে। আপনাকে বলছিলাম নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

বাংলানেই.কম এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং কথা থাকছে, তার সাথে সাথে অবশ্যই আড্ডাও থাকছে এবং আড্ডার মাঝখানে মাঝখানে ভালো ভালো গানও থাকছে, যাতে গানগুলো শুনতে শুনতে আমরা মন ভালো রাখতে পারি এবং আড্ডাগুলো একটু বেশি জম্পেশ হয়ে ওঠে। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং আপনি শুনছেন রেডিও বাংলানিউজ.কম, মন যখন এর উদ্দেশ্য।

রেডিওবাংলার এই ডট কমে আজকে আড্ডা দিচ্ছি এবং এমন একটা জায়গার কথা বলবো যে জায়গায় গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে নিষ্পাপ শিশু এবং ফুল। এই যে ফুল আর নিষ্পাপ শিশুর মধ্যে কোনো রকম অমিল নেই। আর আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কি কোনো অমিল আছে বা তফাত আছে? আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে তো জানাবেন। কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলি, ধরুন আপনি কাশ্মীরে ঘুরতে গেছেন এবং কাশ্মীরে ঘুরতে গিয়ে ডাল লেকে ঘুরছেন এবং তার সাথে সাথেই আপনি দেখতে পেলেন যে সারি সারি টিউলিপ ফুল, অর্থাৎ টিউলিপ গার্ডেন, যেখানে যেখানে কি সেটা অবশ্যই বলছি একটা ছোট্ট গানের ব্রেকের ওপার অনেক আড্ডা রয়েছে, তাই কোথাও যাবেন না, ফিরছি আড্ডায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

যদি আমরা ভূস্বর্গ বলে জানি কাশ্মীরকে, তাহলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। আর সেটা সবাই আমরা জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সেখানে প্রত্যেকটা রঙই খুবই অন্যরকম লাগে। এবং যদিও রাজনৈতিক পরিবেশ সেখানকার রঙগুলোকে একটু ফিকে করে দিয়েছে, যদিও আমরা সেই ব্যাপারে একটু কথা না বলে যদি ডাল লেকে শিকারে চড়তে চড়তে ওই টিউলিপ গার্ডেন দেখার বা সেটাকে উপভোগ করার কথা বলি, তাহলে আমার মনে হয় বেশি ভালো। যদি আপনারা ঠিকঠাক সময়ে যান, অর্থাৎ যেই সময় গুলমার্গ এবং সোনমার্গে বরফ রয়েছে, সেই রকম একটা সময় গেলে যেখানে কাশ্মীরটা পুরো বরফে ঢাকা, সেরকম একটা সময় গেলে পর্যটকদের ভিড়ও পাবেন, তার সাথে সাথে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের যে একটা আলাদাই সৌন্দর্য সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: আমার ভিন দেশি তারা

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: সিলসিলা দেখেছেন তো, মনে পড়ছে ওই দৃশ্যটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক, কাশ্মীরের টিউলিপ গার্ডেনের সামনে অমিতাভ বচ্চন এবং সিলসিলার রেখার সেই ছবির দৃশ্যর কথাই আমি বলছি, যেখানে মাঠের পর মাঠে শুধুমাত্র টিউলিপ, লাল হলুদ সাদা রঙের টিউলিপ। এবং সেই দৃশ্যটা দেখলেই মনে হয় যে যেখান থেকেই আমরা সেই দৃশ্যটা দেখি না কেন, সেই জায়গাটাই যেন আমরা পৌঁছে গেছি। এবং এই যে টিউলিপ গার্ডেন, যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেনটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, এবং এই টিউলিপ গার্ডেনের আসল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এবং সেটা কাশ্মীরিদের কাছে কিন্তু সিরাজ বাগ নামেই পরিচিত।
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
3: কি হলো, মাথাটা ঝিমঝিম করছে।
2: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
3: সত্যি?

radiobangladesh.com এ আমি রুবিনা আছি এবং আজকের আটার একদম শেষ অবধি মানে শেষ ভাগে চলে এসেছি। টিউলিপ গার্ডেন নিয়ে কথা বলছিলাম, এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেন, এবং যেই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য আপনাকে স্প্রিং এর সময় যেতে হবে, অর্থাৎ শীতটা কাটিয়ে ঠিক বসন্ত ঢুকছে সেই সময় যদি আপনি যান তাহলে কোনো কথাই নেই, আপনি কাশ্মীরের যে আসল টিউলিপ গার্ডেনের যে রং বা রূপ সেটা উপভোগ করতে পারবেন। আর যদি এই দৃশ্যটা কেউ চাক্ষুষ দর্শন করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com।

0: tout le passé.
1: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক মারি মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের আড্ডা আজকে একটু অন্যরকম, আমাদের আড্ডা আজকে মেনু নিয়ে। আমরা সবাই জানি বিয়েবাড়ির পাতে যখন আমরা কী কী খাবো এরকম একটা ব্যাপার যখন আমরা মনে মনে ভাবছি, তখনই আমাদের সামনে একজন ক্যাটারারের মানুষ, সে কিন্তু আমাদের হাতে এসে একটা এরকম পিচবোর্ডের কার্ড আর তার মধ্যে সুন্দর সুসজ্জিতভাবে লেখা থাকে কী কী আছে আজকের এই সন্ধ্যা ভোজনে বা রাত্রি ভোজনে। আর সেটাই আমাদের কাছে একটা স্পেশাল ব্যাপার হয়ে ওঠে এবং তখনই তরতর করে আমরা সবাই মিলে সেই মেনুটাকে দেখে ফেলি এবং পরবর্তীতে অপেক্ষা করি, তাই তো? তো আজকের এই আড্ডা সেই মেনু নিয়ে, যে কোথাও যাবেন না, জুড়ে থাকুন কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা মেনুর সঙ্গে। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বেরেলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা মেনু নিয়ে।
1: তো আমাদের আড্ডা মেনু কেন, আসলে এমন কিছু জিনিস থাকে যেগুলো একটা অন্যরকম মুহূর্ত তৈরি করে, মেনু কার্ডও কিন্তু ঠিক সেরকম একটা ব্যাপার। ভাবুন দিনের শেষে যখন আপনি ওই রেস্টুরেন্টে ডিনারের একটা ব্যাপার স্যাপার করেছেন, আর সেই ডিনারের ক্ষেত্রে লাস্টে আজকের এই খরচের হিসেবপাতির যে একটা ব্যাপার মিল ছিল, সেইখানে কোথাও এসে একটুখানি চমকে যাওয়ার মতো। কারণ আপনি ভাবতে পারেননি আজকের এই মেনু কার্ডে এতটা বড় অঙ্ক হয়ে দাঁড়াবে। সেখানেই একটা মজার ব্যাপার হয়ে থাকে যে ভেবেছিলেন এক, হয়ে গেল আরেক, সেটাও কিন্তু মেনুর জন্যই সম্ভব। এবং কখনও কখনও এই মেনু কার্ডে কিন্তু মনে আনন্দও দেয়, কিন্তু আবার কখনও কখনও এই মেনু কার্ডই দুঃখ এনে দেয়। কীরকম দুঃখ না, আমার খুব মনে পড়ছে যে মেনু কার্ডের ব্যাপারটা হয়তো পকেটে সামান্য কিছু পয়সা আর মেনু কার্ডে অলরেডি চচ্চর করে বিলটা বাড়ছে একদম শেষ দোরগোড়ায় এসে দাঁড়িয়ে, আর তখনই কিন্তু মনটা একদম দুরু দুরু দুরু দুরু করছে যে আর কতটা। কারণ আমি জানি এই পর্যন্ত লিমিট আছে, এর বেশি হয়ে গেলেই ব্যাপারটা কিন্তু গুরুতর পর্যায়ে পৌঁছে যাবে, তখন কিন্তু মানে ভাবতে হবে কি করা যায়। তো সেই ক্ষেত্রে সেই দৌড়গোড়ায় দাঁড়িয়ে যদি হট করে স্টপ হয় ব্যাপারটা, তাহলে একরকম খুশির ব্যাপার হয়। আর যখন সেটা ক্রস করেছে আয়, তখন যে ভয় এবং ভীতির একটা প্রভাব মুখের মধ্যে একটা স্পষ্টভাবে ছাপ ফুটে ওঠে, সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর ব্যাপার। আর সেখানেই অপরপক্ষ যদি বুঝে যায় যে ব্যাপারটা একটু অন্যদিকেই যাচ্ছে, কারণ লিস্টটা ক্রমশ বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছবে, যখন তার মুখটা দেখে নেওয়া গেল যে ব্যাপারটা এইরকম পর্যায়ে যাচ্ছে, তখন নিজেকে একটু চেক করে ব্যাপারটাকে একটু হালকা করে দেওয়া এবং কখনো কখনো বলা আমি তো আছি, কিংবা কখনো আবার চট করে না আজকের এটা খাবো না, আজকে এইটা খাবো, একটা মোটা অঙ্কের জায়গা থেকে মেনু কার্ডের একটুখানি বেশ খানিকটা নিচে নেবে, আরেকটা মেনুতে চোখ পড়ল সেইটাই, এবং বুঝে গেল যে আজকের ব্যাপারটা এই পর্যন্তই থাক। এখানেই হচ্ছে কোথাও মেনু কার্ড কখনো কখনো ভালোবাসা মিলিয়ে দেয়। আমাদের একটা জানি থাকবে, তাই কোথাও যাবেন না, কয়েকটি গানের পর চটপট ফিরে আসছি, জুড়ে থাকুন।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা মেনু কার্ডকে সঙ্গে করে। তো মেনু কার্ডের ব্যাপারটা একটা আরেকটা মজাদার ব্যাপার, একদম শেষ দিকে বিয়ে বাড়ির যারা এবার মেন যে বরযাত্রী এসছেন তারা এবার খাবেন, সেক্ষেত্রে আগে থেকে বেশ কয়েকটা ব্যাচ মেনু কার্ডটা অ্যালাউ করা হলো এবং মেনু কার্ডটা দেওয়া হলো, তারপর থেকে মেনু কার্ডটা আর দেওয়া হচ্ছে না। ব্যাপারটা কি? তাহলে কি বোঝা যাচ্ছে না মেনু কার্ডের বাইরে এদের নতুন কিছু স্পেশাল কিছু ব্যাপার? হতেই পারে। আবার এটাও ঠিক যে মেনু কার্ডে যা আছে তা হয়তো 50% উদাও হয়ে গেছে, আর সেই উদাও হয়ে যাওয়ার ক্ষেত্রে মেনু কার্ড স্টপ করা হয়েছে। কারণ মেনু কার্ড দেখালেই আবদার কিন্তু আসতেই পারে, ছোট হোক কিংবা বড়। সম্মানের খাতিরে বরযাত্রীকে উল্টোপাল্টা কিছু খাওয়ালে হবে না, তখন কিন্তু এই পুরো ব্যাপারটা বর্তাবে বছরের পর বছর, মানে জীবনের একটা ছোট্ট কোথাও দাগ থেকে থাকার মতো। তাই বুদ্ধি করে অফ করা হলো মেনু কার্ড, কারণ খাবারের পরিমাণ বেশ খানিকটা কমে গেছে এবং এমন একটি খাবার হয়তো উধাও হয়ে গেছে। ধরে নিন সেটা যদি মাটন হয়, বন্ধুমান কাণ্ডকে বেঁধে যাবে এবং হয়তো বিয়েটা ভেঙেও যেতে পারে। তাই এই সব কিছুকে মাথায় রেখে বাবা মেনু কার্ডের ওপর কেসটা পুরো যাক। মেনু কার্ড সামলে নেবে সব ব্যাপারটা। সব শেষে যখন একসঙ্গে মিলে সবাই বসেছে তখনই বলা হলো যে কী ব্যাপার হট করে মেনু কার্ডটা বন্ধ হয়ে গেল, কয়েকজন খুব গুরুতর ব্যাপার। তখনই বলল যে বেশ কয়েকটা ব্যাপার কিন্তু শেষের পথে ছিল, তাই চাপ বাড়ত। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা মেনু কার্ডকে সঙ্গে করে। এখন গান।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর, আজকে মেনু কার্ডের আড্ডা নিয়ে আমি সৌভিক। তো এমনও অনেক মানুষ আছেন যারা কিন্তু মেনু ব্যাপারটা জেনে নিয়ে তারপর কিন্তু বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করেন। দেখলেন কোথাও একটা যদি ওই ননভেজ ব্যাপার থাকে তখন হয়তো অনেকেই ভিড় করছেন বিয়েবাড়ির বা কোনো অনুষ্ঠানে, কিন্তু যখনই দেখছেন ব্যাপারটার মধ্যে ভেজের ব্যাপারটা বেশি তখন কিন্তু বেশ মনটাও কীরকম একটা ভিজে যাওয়ার মতো ব্যাপার। আর সেখানেই যেন কোথাও কোথাও মনে হয় দূর ও পরে যাওয়া যাবে, ওই তো খাওয়াবে, এই ব্যাপারটাও আছে। এবং আমার মনে হয় সব দিক থেকে ব্যাপারটাকে একটু ভাবা উচিত। এবং অনেক মানুষই আছি আমরা যারা নিজেরা খাওয়া দাওয়ার পরেও কিন্তু এই মেনু কার্ডের ওপর দোষারোপ চলেই, আর তারপর আরেকটা ব্যাপার চলে যে খাবারটা এরকম হলো, খাবারটা ওরকম হলো, কিছুতেই কারোর মন পাওয়া যায় না। না, এই ব্যাপারটায় আমাদের একটু আশ্রয় আনতে হবে, কারণ সব ব্যাপারটাকে মানিয়ে নিতে হবে। আর অবশ্যই এই পুরনো রীতিনীতির যে ব্যাপারটা, যে বিয়েবাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক, একটুখানি ত্রুটি খোঁজার ইচ্ছে জারি থাকে, এটা বরং বন্ধ হলেই ভালো হয়। যে যেভাবে যত্ন করে যতটা পেরেছেন সেভাবেই আনন্দ করে বাকিরা সেই ব্যাপারটাকে সামলে নিতে হবে, এটাই আমাদের আগামীর পথ চলা হোক। এবং একটা মানুষ তো আপনাকে ভালোবেসে আবদার করে তাকে আপনাকে নিমন্ত্রণ জানিয়েছে, হয়তো কোথাও ত্রুটি হতেই পারে, সেই ত্রুটির ব্যাপারটা আপনাকেও কিন্তুটা একটুখানি ম্যানেজ করে নেওয়ার ব্যাপারটা রাখতে হবে। তবেই না বন্ধুত্ব, তবেই না সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। সঙ্গে থাকুন, ফিরে আসুন।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তো দেখতে দেখতে আমাদের আড্ডা কিন্তু একদম শেষের দিকে, এবং কেমন লাগলো আজকের এই আড্ডা, এই সৌশেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে, মানে সৌভিককে, 4475039657 1 2 তে একটা ইমেল করছেন gm@radiobanglanet.com এ অবশ্যই পাঠাবেন আজকের এই মেনু আড্ডা আপনাদের কেমন লাগলো, আর আপনার সঙ্গে জড়িয়ে থাকা মেনু এরকম কোনো অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই সেটা এইরকম একটা শোতে পড়ে শোনাব। তো মেনু নিয়ে আড্ডা চলছে, এবং মেনু যেরকমই হোক না কেন, যেভাবেই ভাবা হোক না কেন, সব কিছুকে মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমাদের। আর প্রতিক্ষেত্রেই একটা ব্যাপার যেটা থাকে, ওই আত্মীয় স্বজনের ওপর কাছের লোকরাই নাকি বেশি বিট্রে করে, না এই কাছের লোকরা বেশি বিট্রে করে এই ব্যাপারটাকে কিন্তু তাড়াতে হবে, কারণ কাছের লোকরা আরও এই ব্যাপারটাকে পাশে সামলে নেওয়ার দায়িত্ব নিতে হবে। মেনু কার্ড যেমন খেতে বসে বাড়তি একটা তৃপ্তি মেটায়, এরপর এরপর এরপর, ঠিক সেরকমভাবে মেনু কার্ডে কিন্তু উপরের দিকে একটা জিনিস থাকে না, ওই অমুকের সঙ্গে তমুকের বিবাহ, তারই একটা এতে আজকের এই ব্যাপারটা, এটাও যেমন মিষ্টি মধুর ব্যাপার, সেই মেনুর ক্ষেত্রে আরেকটা মিষ্টি মধুর ব্যাপার হচ্ছে ওই যে আগে থেকে জেনে নেওয়া। হ্যাঁ, জেনে তো অবশ্যই নেব, এবং অবশ্যই যেখানে অপছন্দ থাকবে সেখানে অবশ্যই অ্যাটেন্ড করব, আমি কম করে খাব, কিন্তু কখনো যাবো না এমনটা নয়, এটাই উচিত নয়, কারণ সে তার সাধ্যমতো ব্যাপারটাকে করেছেন। আপনার সেখানে হয়তো আপনি অন্যভাবে ভেবেছিলেন, কিন্তু সবাই তো সমান হতে পারে না, হাতের পাঁচটা আঙুলও সমান নয়, ঠিক সেরকমভাবে সবাই সব রকমভাবে সব দিক থেকে কোনো মানুষকেই খুশি করতে পারে না, এটাকে মেনে নিয়ে সবাই সকলের সঙ্গে আরও বেশি করে বেঁধে থাকুন। আর মেনু কার্ড দীর্ঘস্থায়ী হোক, যেন কোথাও ওই আমাদের বুফের চক্করে পড়ে সেই ব্যাপারটা যেন হারিয়ে না যায়, বুফেরও পাশে একটা করে মেনু কার্ড রাখা থাক, ছোট্ট পকেট সাইজ, কারণ বসে খাওয়ার রেওয়াজ তো প্রায় উঠে যাওয়ার মুখে, কিন্তু আমাদের জারি রাখতে হবে এই মেনু কার্ডের ব্যাপারটা। মেনু কার্ডের ওই একটা আমেজ শুরুর দিকে প্রথমেই দিয়ে দেওয়া কী কী আছে, একটা তৃপ্তি, একটা আনন্দ, একটা ভালো লাগা থাকে, এই ভালো লাগাটা নিয়েই শেষ করবো আজকের এই আড্ডা। ভালো থাকবেন, আর পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকবেন, তাহলেই আগামী পথ আরও আরও আরও সুন্দর ও সচ্ছল হবে। আজকের জন্য।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না, স্মার্টফোন ছিল না ঠিকই, তবে একটা ল্যান্ডলাইন সবার বাড়িতে ছিল। উফ কি নস্টালজিক, রিংটা বেজে উঠলেই মনটা আনন্দে ভরে উঠত। আর এখন স্মার্টফোনের ভাইব্রেশনটা যেন হৃৎকম্পন বেড়ে যায়। এই বুঝি বসের ফোন এলো, এই বুঝি প্রেমিকার ফোন এলো, এই বুঝি বাবার ফোন এলো, এই বুঝি বন্ধুর ফোন এলো। মানে অবশ্যই ভালো মোমেন্টসও আছে, কিন্তু টেনশনও একটা থেকেই যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল এবং সেটাতেও খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্ট

ফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারত তাহলে কি আমাদের উপর অভিযোগ করত না অভিমান করত, কোনটা করত? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুনতে থাকুন।

তো চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুন

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে, এটাও সত্যি। যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধা হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে এসটিডি বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো এসটিডি বুথ আছে বাট সেটা কোনো কাজ, মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে এসটিডি বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও এসটিডি বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712। আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে। কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়। ওই রাস্তাঘাটের এসটিডি বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা নাইনটিজের যে প্রেমটা হতো এসটিডি বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ বাঙানো যায়। আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না, কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন। কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত, যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

যখন ফোন আসতো, সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, বা চার্জ এরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে, তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকের আড্ডা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু খুললে চলবে না।

মাথা মস্তক শির যে নামেই ডাকা হোক না কেন, মাথা নিয়ে মাথা ব্যথার কিন্তু শেষ নেই। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে মাথা ব্যথা, আমরা যে সবসময় মাথা ব্যথা বললে মাথার যন্ত্রণাকেই বোঝাই তা কিন্তু নয়। অনেক সময় কেউ যদি কোনো ব্যাপারে বেশি ঢুকে যায় তখন আমরা অনেক সময় তাকে বলে থাকি, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি আছে। তাই এই যে মাথা ব্যথা, সেটাকে কিন্তু আমরা নানা রকমভাবেই ব্যবহার করে থাকি। এই মাথা শব্দটা আমরা আরও অনেক রকমভাবে ব্যবহার করি। নিশ্চয়ই আপনার মাথাতেও এইরকম মাথা নিয়ে নানা কথা আসছে। আপনি ভাবুন, আমি ততক্ষণ আপনার জন্য রেখে যাই পরপর তিনটে গান। তারপর ভাবতে ভাবতে গান শুনতে শুনতেই গানের ওপারে আবার আমাদের পপকর্নের আড্ডা নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মাথা বলতে যে সবসময় মাথাকেই বোঝাবে এমনটা কিন্তু নয়, আর সেই মাথা নিয়েই নানা কথা শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেই মাথা নিয়ে মাথা ব্যথা যাকে বলে আর কি, আমরা যখন পথ চলতে থাকি তখন অনেক জায়গাতেও দেখি যে রাস্তাটা চারটে ভাগ হয়ে গিয়েছে, আবার কখনো দেখি যে রাস্তাটা পাঁচটা ভাগ হয়ে গিয়েছে। সেই যে জায়গাটা সেটাকে আমরা সাধারণত মোড় বলি, এবং আমরা তাদের চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এইভাবেই কিন্তু কাউকে বোঝানোর সময় বলে থাকি, বা আমরা যদি কোনো অ্যাড্রেস বলি তাহলে বলি যে ওই যে চার মাথার মোড় ওখানে যাবে, তারপর বাঁ দিকের রাস্তা ধরবে বা ডান দিকে বা সোজা, এইভাবে আমরা কিন্তু কাউকে অ্যাড্রেস বলি। তাই এই যে চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এটা বললে যে সবসময় আমাদের এই যে শরীরের মাথা বা মস্তিষ্ক তাকেই বোঝায় তা কিন্তু নয়, এই পথের যে জায়গাটা এই যে মাথা তাকেও কিন্তু আমরা বোঝাই এই মাথা দিয়েই। এই মাথা দিয়ে আরো নানা কথা থাকবে আমাদের আজকের আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

মাথা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর সেই মাথা নিয়েই নানা রকমের মাথা ব্যথা, আর সেই মাথা নিয়েই নানা কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা অনেক সময় দেখি যে যখন কেউ কাউকে অপমান করে তখন আমরা বলি যে দেখো একেবারে মাথাটাকে নিচু করে দিল, তাহলে আমরা বোঝাই যে তাকে অপমান করা হলো। কিংবা যদি কোনো ছেলে কোনো সন্তান খুব ভালো করেছে তখন তার বাবা মা একেবারে তাকে নিয়ে গর্ববোধ করেন যখন, তখন বলেন যে তুই আমার মাথা একেবারে উঁচু করে দিলি। তাই এই একটা মাথা শব্দ তাকেই আমরা কত রকমভাবে ব্যবহার করি। আবার অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো বন্ধু হয়তো একটা কথা বারবার করে বলে ভীষণ বিরক্ত করছে, তখন হয়তো একেবারে আরেকজন বন্ধু বলে দিল আরে তুই মাথা খাস না তো। এইরকমভাবে মাথা শব্দটাকে কিন্তু আমরা নানা রকমভাবে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আদর করে বলা হয় যে একদম আদর করে মাথায় তুলে নাচতে হবে না। তাই এইভাবেও কিন্তু আমরা এই একটা শব্দ তাকে কত রকমভাবে আমাদের প্রতিদিনের যে কথাবার্তা তার মধ্যে ব্যবহার করে থাকি। এই মাথা নিয়ে আরও কথা থাকবে, তবে এখন চলো শুনে নিই গান। ফিরছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাথা নিয়ে যখন নানা কথা, তখন মাছের মাথার কথা কেন আসবে না? কারণ এই যে খাদ্য রসিক বাঙালি, তাদের যে খাদ্য তালিকা, সেখানে তো নানা রকমের পদ রয়েছে। আর সেখানে মাছে ভাতে বাঙালি তার সেই প্রিয় মাছ, সেখানে লেজা থেকে মুড়ো কোনো অংশই কিন্তু তারা বাদ দেন না। আর সেখানেই উঠে আসে মাছের মাথার কথা এবং মাছের মাথা দিয়ে তৈরি নানা রকমের সুস্বাদু পদ, যা বাঙালি হেঁসেলে নিয়মিত বানানো হয়। আর সেই সব গল্প, সেই সব কথা যা আমাদের বাঙালি রসনাকে তৃপ্ত করে আসছে, সেগুলো সত্যি বললে কিন্তু জিভে জল চলে আসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেখানেই মাছের মাথার কথা বললেই কিন্তু আমার প্রথমেই যে এই পদটির কথা মনে হচ্ছে সেটা হলো মুড়ি ঘণ্ট। মাছের মাথা দিয়ে চাল দিয়ে বানানো সেই অপূর্ব স্বাদের পদ। এছাড়াও মাথা দিয়ে ডাল কিংবা মাথা দিয়ে চচ্চড়ি, এগুলো তো রয়েছেই। বিশেষ করে অনুষ্ঠান বাড়ির শেষে ওই যে একটা ছেঁচড়া, যার মধ্যে পড়ে নানা রকমের সবজি আর মাছের মাথা, তার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এই যে মাথা নিয়ে নানা গল্প, আর সেই গল্প করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মাথা নিয়ে, মাথা নিয়ে নানা কথা, আর সেই মাথা নিয়েই মাথা ব্যথা। আর ওই যে বলে মাথা থাকলেই ব্যথা হবে, আর সেই মাথা খাটিয়ে খাটিয়েই তো নানা রকমের জিনিসপত্রের আবিষ্কার মাথা, যা আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আর তাকে নিয়েই নানা কথা বলতে বলতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি নিয়ে কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
6: অন্য কোথাও চল?
7: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট .com এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
6: চলো লেটস গো।
8: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে মন যখন নিরুদ্দেশ
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নায়িকা সংবাদ, আগে হ্যাঁ নায়িকা সংবাদ, মানে নায়িকাদের নিয়ে এরকম কিছু সংবাদ যেগুলো জানলে একদম তাক লেগে যেতে হয়। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা কিছু নায়িকাদের নিয়ে, অর্থাৎ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নায়িকাদের নিয়ে, যাদের সম্পর্কে এরকম বেশ কিছু কথা আছে যেগুলো শুনলে সিরিয়াসলি তাক লেগে যেতে হয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে থাকবে আপনার জন্য, যেগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কোনো রকম প্ল্যানই ছিল না তার ফিল্মে আসার, কিন্তু হঠাৎ করেই ভাগ্যের ফেরে তিনি চলে আসেন ফিল্মে। আর তারপর তারপর তো পুরো ইতিহাস। তো রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নায়িকা সংবাদকে নিয়ে। তো যে কথা বলছিলাম, যে যার কথা বলছি তিনি আমাদের সবার প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড শ্রদ্ধার মহানায়িকা সুচিত্রা সেন। তার ফিল্মে আসার কোনো রকম কথাই ছিল না, ইনফ্যাক্ট কোনো রকম ইচ্ছাও ছিল না, তথাপি শ্বশুর এবং স্বামীর জোড়াজোড়িতে তিনি ফিল্মে আসেন। এবং তারপরে কি যে ব্যাপারটা হয়েছিল সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক কাহিনী আছে বিভিন্ন নায়িকাদের নিয়ে। সেরকমই আরও একজনের কথা আপনাদেরকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের ফিল্মে এরকম কিছু নায়িকা আছেন যারা কিন্তু যদি ফিল্ম অ্যাক্টিংটা চুজ না করতেন তাহলেও অন্য কোনো না কোনো দিক থেকে স্বনামধন্য হয়ে যেতেন। যেমন একজন হচ্ছেন বৈজয়ন্তীমালা, তিনি এরকম অসাধারণ নৃত্যশিল্পী, স্পেশালি ক্লাসিক্যাল ডান্সার, যে তিনি যদি ফিল্মে নাও আসতেন তাহলে শুধুমাত্র ডান্সার হিসেবেও কিন্তু তার নামটা স্বর্ণাক্ষরেই লেখা থাকতো। তো নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরাস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সাধারণত নায়িকাদের আপনি যদি কেরিয়ার গ্রাফ দেখেন, মোটামুটি 15 থেকে 20 বছর পর্যন্ত তারা চুটিয়ে অ্যাক্টিং করেন, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। কিন্তু এর বাইরেও কিন্তু কয়েকজন নায়িকা আছেন যারা কিনা খুব ছোট্ট সময়ের জন্য তাদের কেরিয়ার তৈরি করেছিলেন এবং একদম উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন মধুবালা, যিনি কিনা ওই গোটা বছর দশেক ইন্ডাস্ট্রিতে ছিলেন, তারপরে খুব কম বয়সেই তার মৃত্যু হয়। কিন্তু তাকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এবং সুন্দরী অভিনেত্রী। সেরকমই আরও একজন হচ্ছেন দিব্যা ভারতী, যার খুব কম বয়সে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়। কিন্তু এই যে কয়েকটি ফিল্ম তিনি করেছিলেন তাতেই তিনি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নায়িকাদের নিয়ে। আপনাকে বলছি নায়িকা সংবাদ। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ফিল্মের নায়িকা বললেই বোঝায় গ্ল্যামার কুইন, অর্থাৎ তার সৌন্দর্যের ছটায় চারিদিক একদম উদ্ভাসিত হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভেঙে দিয়েছিলেন কয়েকজন নায়িকা, যারা কিনা নিজেদের সৌন্দর্য নয়, নিজেদের প্রতিভার অভিনয় প্রতিভার দৌলতে সাফল্যের শিখরে উঠেছিলেন। যেমন ধরুন স্মিতা পাতিল, যেমন ধরুন শাবানা আজমি, এরকম আরও অনেক অভিনেত্রী আছেন, সুপ্রিয়া পাঠক, দীপ্তি নোবেল, যারা কিনা একদম নতুন ঘরানায় অভিনয় করে নতুনভাবে সিনেমার আকাশে নিজেদের উজ্জ্বল উপস্থিতি ঘোষণা করেছিলেন। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল নায়িকাদের নিয়ে। আপনাকে বলছিলাম নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং কথা থাকছে, তার সাথে সাথে অবশ্যই আড্ডাও থাকছে এবং আড্ডার মাঝখানে মাঝখানে ভালো ভালো গানও থাকছে, যাতে গানগুলো শুনতে শুনতে আমরা মন ভালো রাখতে পারি এবং আড্ডাগুলো একটু বেশি জম্পেশ হয়ে ওঠে। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং আপনি শুনছেন রেডিও বাংলানিউজ.com মন যখন এর উদ্দেশ্য।

radiobangladesh.com এ আজকে আড্ডা দিচ্ছি এবং এমন একটা জায়গার কথা বলবো যে জায়গায় গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে নিষ্পাপ শিশু এবং ফুল। এই যে ফুল আর নিষ্পাপ শিশুর মধ্যে কোনো রকম অমিল নেই। আর আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কি কোনো অমিল আছে বা তফাত আছে? আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে তো জানাবেন। কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলি, ধরুন আপনি কাশ্মীরে ঘুরতে গেছেন এবং কাশ্মীরে ঘুরতে গিয়ে ডাল লেকে ঘুরছেন এবং তার সাথে সাথেই আপনি দেখতে পেলেন যে সারি সারি টিউলিপ ফুল, অর্থাৎ টিউলিপ গার্ডেন, যেখানে যেখানে কি সেটা অবশ্যই বলছি একটা ছোট্ট গানের ব্রেকের ওপার। অনেক আড্ডা রয়েছে, তাই কোথাও যাবেন না, ফিরছি আড্ডায়।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ITO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

যদি আমরা ভূস্বর্গ বলে জানি কাশ্মীরকে, তাহলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। আর সেটা সবাই আমরা জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সেখানে প্রত্যেকটা রঙই খুবই অন্যরকম লাগে। এবং যদিও রাজনৈতিক পরিবেশ সেখানকার রঙগুলোকে একটু ফিকে করে দিয়েছে, যদিও আমরা সেই ব্যাপারে একটু কথা না বলে যদি ডাল লেকে শিকারে চড়তে চড়তে ওই টিউলিপ গার্ডেন দেখার বা সেটাকে উপভোগ করার কথা বলি, তাহলে আমার মনে হয় বেশি ভালো। যদি আপনারা ঠিকঠাক সময়ে যান, অর্থাৎ যেই সময় গুলমার্গ এবং সোনমার্গে বরফ রয়েছে, সেই রকম একটা সময় গেলে যেখানে কাশ্মীরটা পুরো বরফে ঢাকা, সেরকম একটা সময় গেলে পর্যটকদের ভিড়ও পাবেন, তার সাথে সাথে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের যে একটা আলাদাই সৌন্দর্য সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: সিলসিলা দেখেছেন তো, মনে পড়ছে ওই দৃশ্যটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক, কাশ্মীরের টিউলিপ গার্ডেনের সামনে অমিতাভ বচ্চন এবং সিলসিলার রেখার সেই ছবির দৃশ্যর কথাই আমি বলছি, যেখানে মাঠের পর মাঠে শুধুমাত্র টিউলিপ, লাল হলুদ সাদা রঙের টিউলিপ। এবং সেই দৃশ্যটা দেখলেই মনে হয় যে যেখান থেকেই আমরা সেই দৃশ্যটা দেখি না কেন, সেই জায়গাটাই যেন আমরা পৌঁছে গেছি। এবং এই যে টিউলিপ গার্ডেন, যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেনটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, এবং এই টিউলিপ গার্ডেনের আসল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এবং সেটা কাশ্মীরিদের কাছে কিন্তু সিরাজ বাগ নামেই পরিচিত।
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
3: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
2: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
3: সত্যি?

রেডিওবাংলানিউজ.কম এ আমি রুবিনা আছি এবং আজকের আটার একদম শেষ অবধি মানে শেষ ভাগে চলে এসেছি। টিউলিপ গার্ডেন নিয়ে কথা বলছিলাম, এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন, যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেন। এবং যেই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য আপনাকে স্প্রিং এর সময় যেতে হবে, অর্থাৎ শীতটা কাটিয়ে ঠিক বসন্ত ঢুকছে সেই সময় যদি আপনি যান তাহলে কোনো কথাই নেই, আপনি কাশ্মীরের যে আসল টিউলিপ গার্ডেনের যে রং বা রূপ সেটা উপভোগ করতে পারবেন। আর যদি এই দৃশ্যটা কেউ চাক্ষুষ দর্শন করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

0: তোর পাশে।
1: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের আড্ডা আজকে একটু অন্যরকম, আমাদের আড্ডা আজকে মেনু নিয়ে। আমরা সবাই জানি বিয়েবাড়ির পাতে যখন আমরা কী কী খাবো এরকম একটা ব্যাপার যখন আমরা মনে মনে ভাবছি, তখনই আমাদের সামনে একজন ক্যাটারারের মানুষ, সে কিন্তু আমাদের হাতে এসে একটা এরকম পিচবোর্ডের কার্ড আর তার মধ্যে সুন্দর সুসজ্জিতভাবে লেখা থাকে কী কী আছে আজকের এই সন্ধ্যা ভোজনে বা রাত্রি ভোজনে। আর সেটাই আমাদের কাছে একটা স্পেশাল ব্যাপার হয়ে ওঠে এবং তখনই তত্তর করে আমরা সবাই মিলে সেই মেনুটাকে দেখে ফেলি এবং পরবর্তীতে অপেক্ষা করি, তাই তো? তো আজকের এই আড্ডা সেই মেনু নিয়ে, যে কোথাও যাবেন না, জুড়ে থাকুন কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা মেনুর সঙ্গে। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা মেনু নিয়ে।
1: তো আমাদের আড্ডা মেনু কেন, আসলে এমন কিছু জিনিস থাকে যেগুলো একটা অন্যরকম মুহূর্ত তৈরি করে, মেনু কার্ডও কিন্তু ঠিক সেরকম একটা ব্যাপার। ভাবুন দিনের শেষে যখন আপনি ওই রেস্টুরেন্টে ডিনারের একটা ব্যাপার স্যাপার করেছেন, আর সেই ডিনারের ক্ষেত্রে লাস্টে আজকের এই খরচের হিসেবপাতির যে একটা ব্যাপার মিলছিল সেখানে কোথাও এসে একটুখানি চমকে যাওয়ার মতো, কারণ আপনি ভাবতে পারেননি আজকের এই মেনু কার্ডে এতটা বড় অঙ্ক হয়ে দাঁড়াবে। সেখানেই একটা মজার ব্যাপার হয়ে থাকে যে ভেবেছিলেন এক, হয়ে গেল আরেক, সেটাও কিন্তু মেনুর জন্যই সম্ভব। এবং কখনো কখনো এই মেনু কার্ডে কিন্তু মনে আনন্দও দেয়, কিন্তু আবার কখনো কখনো এই মেনু কার্ডই দুঃখ এনে দেয়। কীরকম দুঃখ না, আমার খুব মনে পড়ছে যে মেনু কার্ডের ব্যাপারটা হয়তো পকেটে সামান্য কিছু পয়সা আর মেনু কার্ডে অলরেডি চচ্চর করে বিলটা বাড়ছে একদম শেষ তোরকুড়ায় এসে দাঁড়িয়ে, আর তখনই কিন্তু মনটা একদম দুরু দুরু দুরু দুরু করছে যে আর কতটা, কারণ আমি জানি এই পর্যন্ত লিমিট আছে, এর বেশি হয়ে গেলেই ব্যাপারটা কিন্তু গুরুতর পর্যায়ে পৌঁছে যাবে, তখন কিন্তু মানে ভাবতে হবে কি করা যায়। তো সেই ক্ষেত্রে সেই দৌড়গোড়ায় দাঁড়িয়ে যদি হট করে স্টপ হয় ব্যাপারটা, তাহলে একরকম খুশির ব্যাপার হয়, আর যখন সেটা ক্রস করে যায় তখন যে ভয় এবং ভীতির একটা প্রভাব মুখের মধ্যে একটা স্পষ্টভাবে ছাপ ফুটে ওঠে সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর ব্যাপার। আর সেখানেই অপরপক্ষ যদি বুঝে যায় যে ব্যাপারটা একটু অন্যদিকেই যাচ্ছে, কারণ লিস্টটা ক্রমশ বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছবে, যখন তার মুখটা দেখে নেওয়া গেল যে ব্যাপারটা এইরকম পর্যায়ে যাচ্ছে, তখন নিজেকে একটু চেক করে ব্যাপারটাকে একটু হালকা করে দেওয়া এবং কখনো কখনো বলা আমি তো আছি, কিংবা কখনো আবার চট করে না আজকের এটা খাবো না আজকে এইটা খাবো, একটা মোটা অঙ্কের জায়গা থেকে মেনু কার্ডের একটুখানি বেশ খানিকটা নিচে নেবে আরেকটা মেনুতে চোখ পড়ল সেইটাই, এবং বুঝে গেল যে আজকের ব্যাপারটা এই পর্যন্তই থাক। এখানেই হচ্ছে কোথাও মেনু কার্ড কখনো কখনো ভালোবাসা মিলিয়ে দেয়। আমাদের একটা জানি থাকবে, তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চট পট ফিরে আসছি, জুড়ে থাকুন।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা মেনু কার্ডকে সঙ্গে করে। তো মেনু কার্ডের ব্যাপারটা একটা আরেকটা মজাদার ব্যাপার, একদম শেষ দিকে বিয়ে বাড়ির যারা এবার মেন যে বরযাত্রী এসছেন তারা এবার খাবেন, সেক্ষেত্রে আগে থেকে বেশ কয়েকটা ব্যাচ মেনু কার্ডটা অ্যালাউ করা হলো এবং মেনু কার্ডটা দেওয়া হলো, তারপর থেকে মেনু কার্ডটা আর দেওয়া হচ্ছে না। ব্যাপারটা কি? তাহলে কি বোঝা যাচ্ছে না মেনু কার্ডের বাইরে এদের নতুন কিছু স্পেশাল কিছু ব্যাপার? হতেই পারে। আবার এটাও ঠিক যে মেনু কার্ডে যা আছে তা হয়তো 50% উদাও হয়ে গেছে, আর সেই উদাও হয়ে যাওয়ার ক্ষেত্রে মেনু কার্ড স্টপ করা হয়েছে। কারণ মেনু কার্ড দেখালেই আপনার কিন্তু আসতেই পারে, ছোট হোক কিংবা বড়, সম্মানের খাতিরে বরযাত্রীকে উল্টোপাল্টা কিছু খাওয়ালে হবে না। তখন কিন্তু এই পুরো ব্যাপারটা বর্তাবে বছরের পর বছর, মানে জীবনের একটা ছোট্ট কোথাও দাগ থেকে থাকার মতো। তাই বুদ্ধি করে অফ করা হলো মেনু কার্ড, কারণ খাবারের পরিমাণ বেশ খানিকটা কমে গেছে এবং এমন একটি খাবার হয়তো উধাও হয়ে গেছে। ধরে নিন সেটা যদি মাটন হয়, বন্ধুমান কাণ্ডকে বেঁধে যাবে এবং হয়তো বিয়েটা ভেঙেও যেতে পারে। তাই এই সব কিছুকে মাথায় রেখে বাবা মেনু কার্ডের ওপর কেসটা পুরো যাক, মেনু কার্ড সামলে নেবে সব ব্যাপারটা। সব শেষে যখন একসঙ্গে মিলে সবাই বসেছে তখনই বলা হলো যে কী ব্যাপার হট করে মেনু কার্ডটা বন্ধ হয়ে গেল, কয়েকজন খুব গুরুতর ব্যাপার। তখনই বলল যে বেশ কয়েকটা ব্যাপার কিন্তু শেষের পথে ছিল, তাই চাপ বাড়ত। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকে স্পেশাল আড্ডা মেনু কার্ডকে সঙ্গে করে। এখন গান।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকে মেনুকার্ডের আড্ডা নিয়ে। আমি সৌভিক। তো এমনও অনেক মানুষ আছেন যারা কিন্তু মেনু ব্যাপারটা জেনে নিয়ে তারপর কিন্তু বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করেন। দেখলেন কোথাও একটা যদি ওই ননভেজ ব্যাপার থাকে তখন হয়তো অনেকেই ভিড় করছেন বিয়েবাড়ির বা কোনো অনুষ্ঠানের, কিন্তু যখনই দেখছেন ব্যাপারটার মধ্যে ভেজিট ব্যাপারটা বেশি তখন কিন্তু বেশ মনটাও কীরকম একটা ভিজে যাওয়ার মতো ব্যাপার। আর সেখানেই যেন কোথাও কোথাও মনে হয় দূর ও পরে যাওয়া যাবে, ওই তো খাওয়াবে, এই ব্যাপারটাও আছে। এবং আমার মনে হয় সব দিক থেকে ব্যাপারটাকে একটু ভাবা উচিত। এবং অনেক মানুষই আছি আমরা যারা নিজেরা খাওয়া দাওয়ার পরেও কিন্তু এই মেনু কার্ডের ওপর দোষারোপ তো চলেই, আর তারপর আরেকটা ব্যাপার চলে যে খাবারটা এরকম হলো, খাবারটা ওরকম হলো, কিছুতেই কারণ মন পাওয়া যায় না। না, এই ব্যাপারটায় আমাদের একটু কাজ টানতে হবে, কারণ সব ব্যাপারটাকে মানিয়ে নিতে হবে। আর অবশ্যই

এই পুরনো রীতিনীতির যে ব্যাপারটা, যে বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক একটুখানি ত্রুটি খোঁজার ইচ্ছে জারি থাকে, এটা বরং বন্ধ হলেই ভালো হয়। যে যেভাবে যত্ন করে যতটা পেরেছেন সেভাবেই আনন্দ করে বাকিরা সেই ব্যাপারটাকে সামলে নিতে হবে, এটাই আমাদের আগামী পথ চলা হোক। এবং একটা মানুষ তো আপনাকে ভালোবেসে আবদার করে তাকে আপনাকে নিমন্ত্রণ জানিয়েছে, হয়তো কোথাও ত্রুটি হতেই পারে, সেই ত্রুটির ব্যাপারটা আপনাকেও কিন্তুটা একটুখানি ম্যানেজ করে নেওয়ার ব্যাপারটা রাখতে হবে, তবেই না বন্ধুত্ব, তবেই না সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। সঙ্গে থাকুন, ফিরে আসুন।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তো দেখতে দেখতে আমাদের আড্ডা কিন্তু একদম শেষের দিকে, এবং কেমন লাগলো আজকের এই আড্ডা, এই সৌশেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে, মানে সৌভিককে, 4475039657 তে একটা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই পাঠাবেন আজকের এই মেনু আড্ডা আপনাদের কেমন লাগলো, আর আপনার সঙ্গে জড়িয়ে থাকা মেনু এরকম কোনো অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই সেটা এইরকম একটা শোতে পড়ে শোনাব। তো মেনু নিয়ে আড্ডা চলছে, এবং মেনু যেরকমই হোক না কেন, যেভাবেই ভাবা হোক না কেন, সব কিছুকে মানি নেওয়ার দায়িত্বটা আমাদের। আর প্রতিক্ষেত্রেই একটা ব্যাপার যেটা থাকে, ওই আত্মীয় স্বজনের ওপর কাছের লোকরাই নাকি বেশি বিট্রে করে, না এই কাছের লোকরা বেশি বিট্রে করে এই ব্যাপারটাকে কিন্তু তাড়াতে হবে, কারণ কাছের লোকরা আরও এই ব্যাপারটাকে পাশে সামলে নেওয়ার দায়িত্ব নিতে হবে। মেনু কার্ড যেমন খেতে বসে বাড়তি একটা তৃপ্তি মেটায়, এরপর এরপর এরপর, ঠিক সেরকমভাবে মেনু কার্ডে কিন্তু উপরের দিকে একটা জিনিস থাকে না, ওই অমুকের সঙ্গে তমুকের বিবাহ, তারই একটা এতে আজকের এই ব্যাপারটা, এটাও যেমন মিষ্টি মধুর ব্যাপার, সেই মেনুর ক্ষেত্রে আরেকটা মিষ্টি মধুর ব্যাপার হচ্ছে ওই যে আগে থেকে জেনে নেওয়া। হ্যাঁ, জেনে তো অবশ্যই নেব, এবং অবশ্যই যেখানে অপছন্দ থাকবে সেখানে অবশ্যই অ্যাটেন্ড করব, আমি কম করে খাব, কিন্তু কখনো যাব না এমনটা নয়, এটাই উচিত নয়, কারণ সে তার সাধ্যমতো ব্যাপারটাকে করেছেন। আপনার সেখানে হয়তো আপনি অন্যভাবে ভেবেছিলেন, কিন্তু সবাই তো সমান হতে পারে না, হাতের পাঁচটা আঙুলও সমান নয়, ঠিক সেরকমভাবে সবাই সব রকমভাবে সব দিক থেকে কোনো মানুষকেই খুশি করতে পারে না, এটাকে মেনে নিয়ে সবাই সকলের সঙ্গে আরও বেশি করে বেঁধে থাকুন। আর মেনু কার্ড দীর্ঘস্থায়ী হোক, যেন কোথাও ওই আমাদের বুফের চক্করে পড়ে সেই ব্যাপারটা যেন হারিয়ে না যায়, বুফেরও পাশে একটা করে মেনু কার্ড রাখা থাক, ছোট্ট পকেট সাইজ, কারণ বসে খাওয়ার রেওয়াজটা তো প্রায় উঠে যাওয়ার মুখে, কিন্তু আমাদের জারি রাখতে হবে এই মেনু কার্ডের ব্যাপারটা। মেনু কার্ডের ওই একটা আমেজ শুরুর দিকে প্রথমেই দিয়ে দেওয়া কী কী আছে, একটা তৃপ্তি, একটা আনন্দ, একটা ভালো লাগা থাকে, এই ভালো লাগাটা নিয়েই শেষ করবো আজকের এই আড্ডা। ভালো থাকবেন, আর পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকবেন, তাহলেই আগামী পথ আরও আরও আরও সুন্দর ও সচ্ছল হবে। আজকের জন্য টাটা।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না, স্মার্টফোন ছিল না ঠিকই, তবে একটা ল্যান্ডলাইন সবার বাড়িতে ছিল। উফ, কি নস্টালজিক! রিংটা বেজে উঠলেই মনটা আনন্দে ভরে উঠত। আর এখন স্মার্টফোনের ভাইব্রেশনটা যেন হৃৎকম্পন বেড়ে যায়। এই বুঝি বসের ফোন এলো, এই বুঝি প্রেমিকার ফোন এলো, এই বুঝি বাবার ফোন এলো, এই বুঝি বন্ধুর ফোন এলো। মানে অবশ্যই ভালো মোমেন্টসও আছে, কিন্তু টেনশনও একটা থেকেই যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল এবং সেটা তো খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্টফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারত তাহলে কি আমাদের উপর অভিযোগ করত না অভিমান করত, কোনটা করত? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুনতে থাকুন।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে। এটাও সত্যি, যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধে হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে STD বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো STD বুথ আছে বাট সেটা কোনো কাজ, মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে STD বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও STD বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712। আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে। কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়, ওই রাস্তাঘাটের STD বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা 90s যে প্রেমটা হতো STD বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ ভাঙানো যায়, আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না। কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন, কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত। যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন, মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এমন কোনো গল্প আছে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে নয় এখন স্মার্টফোনে বন্দি হয়ে গেছে। সত্যি মানে স্মার্টফোনে এখন পুরো জগৎ, মানে জগতের সম্মুখীন আপনি হতে পারেন, সমস্ত রকম আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, না হলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু ল্যান্ডলাইন বা ল্যান্ড ফোনের যে আওয়াজটা, মানে যখন ফোন আসতো সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, বা চার যেরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকে রাতটা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু খুললে চলবে না।

মাথা মস্তক শির যে নামেই ডাকা হোক না কেন, মাথা নিয়ে মাথা ব্যথার কিন্তু শেষ নেই। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে মাথা ব্যথা, আমরা যে সবসময় মাথা ব্যথা বললে মাথার যন্ত্রণাকেই বোঝাই তা কিন্তু নয়। অনেক সময় কেউ যদি কোনো ব্যাপারে বেশি ঢুকে যায় তখন আমরা অনেক সময় তাকে বলে থাকি, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি আছে। তাই এই যে মাথা ব্যথা, সেটাকে কিন্তু আমরা নানা রকমভাবেই ব্যবহার করে থাকি। এই মাথা শব্দটা আমরা আরও অনেক রকমভাবে ব্যবহার করি। নিশ্চয়ই আপনার মাথাতেও এই রকম মাথা নিয়ে নানা কথা আসছে। আপনি ভাবুন, আমি ততক্ষণ আপনার জন্য রেখে যাই পরপর তিনটে গান। তারপর ভাবতে ভাবতে, গান শুনতে শুনতেই গানের ওপারে আবার আমাদের পপকর্নের আড্ডা নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh,

মাথা বলতে যে সবসময় মাথাকেই বোঝাবে এমনটা কিন্তু নয়, আর সেই মাথা নিয়েই নানা কথা শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেই মাথা নিয়ে মাথা ব্যথা যাকে বলে আর কি, আমরা যখন পথ চলতে থাকি তখন অনেক জায়গাতেও দেখি যে রাস্তাটা চারটে ভাগ হয়ে গিয়েছে, আবার কখনো দেখি যে রাস্তাটা পাঁচটা ভাগ হয়ে গিয়েছে। সেই যে জায়গাটা সেটাকে আমরা সাধারণত মোড় বলি, এবং আমরা তাদের চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এইভাবেই কিন্তু কাউকে বোঝানোর সময় বলে থাকি, বা আমরা যদি কোনো অ্যাড্রেস বলি তাহলে বলি যে ওই যে চার মাথার মোড় ওখানে যাবে, তারপর বাঁ দিকের রাস্তা ধরবে বা ডান দিকে বা সোজা, এইভাবে আমরা কিন্তু কাউকে অ্যাড্রেস বলি। তাই এই যে চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এটা বললে যে সবসময় আমাদের এই যে শরীরের মাথা বা মস্তিষ্ক তাকেই বোঝায় তা কিন্তু নয়, এই পথের যে জায়গাটা এই যে মাথা তাকেও কিন্তু আমরা বোঝাই এই মাথা দিয়েই। এই মাথা দিয়ে আরো নানা কথা থাকবে আমাদের আজকের আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

মাথা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর সেই মাথা নিয়েই নানা রকমের মাথা ব্যথা, আর সেই মাথা নিয়েই নানা কথা, আর সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা অনেক সময় দেখি যে যখন কেউ কাউকে অপমান করে তখন আমরা বলি যে দেখো একেবারে মাথাটাকে নিচু করে দিল, তাহলে আমরা বোঝাই যে তাকে অপমান করা হলো। কিংবা যদি কোনো ছেলে কোনো সন্তান খুব ভালো করেছে তখন তার বাবা মা একেবারে তাকে নিয়ে গর্ববোধ করেন যখন, তখন বলেন যে তুই আমার মাথা একেবারে উঁচু করে দিলি। তাই এই একটা মাথা শব্দ তাকেই আমরা কত রকমভাবে ব্যবহার করি। আবার অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো বন্ধু হয়তো একটা কথা বারবার করে বলে ভীষণ বিরক্ত করছে, তখন হয়তো একেবারে আরেকজন বন্ধু বলে দিল আরে তুই মাথা খাস না তো। এইরকমভাবে মাথা শব্দটাকে কিন্তু আমরা নানা রকমভাবে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আদর করে বলা হয় যে একদম আদর করে মাথায় তুলে নাচতে হবে না। তাই এইভাবেও কিন্তু আমরা এই একটা শব্দ তাকে কত রকমভাবে আমাদের প্রতিদিনের যে কথাবার্তা তার মধ্যে ব্যবহার করে থাকি। এই মাথা নিয়ে আরও কথা থাকবে, তবে একভাবে আমাদের প্রতিদিনের যে কথাবার্তা তার মধ্যে ব্যবহার করে থাকি, এই মাথা নিয়ে আরও কথা

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মাথা নিয়ে যখন নানা কথা, তখন মাছের মাথার কথা কেন আসবে না? কারণ এই যে খাদ্য রসিক বাঙালি, তাদের যে খাদ্য তালিকা, সেখানে তো নানা রকমের পদ রয়েছে। আর সেখানে মাছের ভাতে বাঙালি তার সেই প্রিয় মাছ, সেখানে লেজা থেকে মুড়ো কোনো অংশই কিন্তু তারা বাদ দেন না। আর সেখানেই উঠে আসে মাছের মাথার কথা এবং মাছের মাথা দিয়ে তৈরি নানা রকমের সুস্বাদু পদ, যা বাঙালি হেঁসেলে নিয়মিত বানানো হয়। আর সেই সব গল্প, সেই সব কথা যা আমাদের বাঙালি রসনাকে তৃপ্ত করে আসছে, সেগুলো সত্যি বললে কিন্তু জিভে জল চলে আসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেখানেই মাছের মাথার কথা বললেই কিন্তু আমার প্রথমেই যে এই পদটির কথা মনে হচ্ছে সেটা হলো মুড়ি ঘণ্ট। মাছের মাথা দিয়ে চাল দিয়ে বানানো সেই অপূর্ব স্বাদের পদ। এছাড়াও মাথা দিয়ে ডাল কিংবা মাথা দিয়ে চচ্চড়ি, এগুলো তো রয়েছেই। বিশেষ করে অনুষ্ঠান বাড়ির শেষে ওই যে একটা ছেঁচড়া, যার মধ্যে পড়ে নানা রকমের সবজি আর মাছের মাথা, তার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এই যে মাথা নিয়ে নানা গল্প, আর সেই গল্প করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মাথা নিয়ে, মাথা নিয়ে নানা কথা, আর সেই মাথা নিয়েই মাথা ব্যথা। আর ওই যে বলে মাথা থাকলেই ব্যথা হবে, আর সেই মাথা খাটিয়ে খাটিয়েই তো নানা রকমের জিনিসপত্রের আবিষ্কার মাথা, যা আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আর তাকে নিয়েই নানা কথা বলতে বলতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্টস তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি নিয়ে কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিলে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
6: অন্য কোথাও চল?
7: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
8: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলে বইয়ের দাগ পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারিয়ে গেছে বাসের টিকিট, ট্যাক্সিতে সেলফোন, চলতে চলতে পথ হারিয়ে বন্ধু কতজন।
0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ, মন যখন নিরুদ্দেশ।
4: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন। তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নায়িকা সংবাদ, আগে হ্যাঁ নায়িকা সংবাদ, মানে নায়িকাদের নিয়ে এরকম কিছু সংবাদ যেগুলো জানলে একদম তাক লেগে যেতে হয়। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা কিছু নায়িকাদের নিয়ে, অর্থাৎ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু নায়িকাদের নিয়ে, যাদের সম্পর্কে এরকম বেশ কিছু কথা আছে যেগুলো শুনলে সিরিয়াসলি তাক লেগে যেতে হয়। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে থাকবে আপনার জন্য, যেগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কোনো রকম প্ল্যানই ছিল না তার ফিল্মে আসার, কিন্তু হঠাৎ করেই ভাগ্যের ফেরে তিনি চলে আসেন ফিল্মে। আর তারপর তারপর তো পুরো ইতিহাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নায়িকা সংবাদকে নিয়ে। তো যে কথা বলছিলাম, যে যার কথা বলছি তিনি আমাদের সবার প্রচণ্ড প্রিয়, প্রচণ্ড শ্রদ্ধার মহানায়িকা সুচিত্রা সেন। তার ফিল্মে আসার কোনো রকম কথাই ছিল না, ইনফ্যাক্ট কোনো রকম ইচ্ছাও ছিল না, তথাপি শ্বশুর এবং স্বামীর জোরাজোরিতে তিনি ফিল্মে আসেন। এবং তারপরে কি যে ব্যাপারটা হয়েছিল সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। তো এরকমই আরও অনেক ঘটনা, অনেক কাহিনী আছে বিভিন্ন নায়িকাদের নিয়ে, সেরকমই আরও একজনের কথা আপনাদেরকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের ফিল্মে এরকম কিছু নায়িকা আছেন যারা কিন্তু যদি ফিল্ম অ্যাক্টিংটা চুজ না করতেন তাহলেও অন্য কোনো না কোনো দিক থেকে স্বনামধন্য হয়ে যেতেন। যেমন একজন হচ্ছেন বৈজয়ন্তীমালা, তিনি এরকম অসাধারণ নৃত্যশিল্পী, স্পেশালি ক্লাসিক্যাল ডান্সার, যে তিনি যদি ফিল্মে নাও আসতেন তাহলে শুধুমাত্র ডান্সার হিসেবেও কিন্তু তার নামটা স্বর্ণাক্ষরেই লেখা থাকতো। তো নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম আরও অনেক কথা, অনেক ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সাধারণত নায়িকাদের আপনি যদি ক্যারিয়ার গ্রাফ দেখেন, মোটামুটি 15 থেকে 20 বছর পর্যন্ত তারা চুটিয়ে অ্যাক্টিং করেন, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। কিন্তু এর বাইরেও কিন্তু কয়েকজন নায়িকা আছেন যারা কিনা খুব ছোট্ট সময়ের জন্য তাদের ক্যারিয়ার তৈরি করেছিলেন এবং একদম উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছেন মধুবালা, যিনি কিনা ওই গোটা বছর দশেক ইন্ডাস্ট্রিতে ছিলেন, তারপরে খুব কম বয়সেই তার মৃত্যু হয়। কিন্তু তাকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এবং সুন্দরী অভিনেত্রী। সেরকমই আরও একজন হচ্ছেন দিব্যা ভারতী, যার খুব কম বয়সে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়। কিন্তু এই যে কয়েকটি ফিল্ম তিনি করেছিলেন তাতেই তিনি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে নায়িকাদের নিয়ে। আপনাকে বলছি নায়িকা সংবাদ। তো সেরকমই আরও কিছু কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ফিল্মের নায়িকা বললেই বোঝায় গ্ল্যামার কুইন, অর্থাৎ তার সৌন্দর্যের ছটায় চারিদিক একদম উদ্ভাসিত হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভেঙে দিয়েছিলেন কয়েকজন নায়িকা, যারা কিনা নিজেদের সৌন্দর্য নয়, নিজেদের প্রতিভার অভিনয় প্রতিভার দৌলতে সাফল্যের শিখরে উঠেছিলেন। যেমন ধরুন স্মিতা পাতিল, যেমন ধরুন শাবানা আজমি, এরকম আরও অনেক অভিনেত্রী আছেন, সুপ্রিয়া পাঠক, দীপ্তি নোবেল, যারা কিনা একদম নতুন ঘরানায় অভিনয় করে নতুনভাবে সিনেমার আকাশে নিজেদের উজ্জ্বল উপস্থিতি ঘোষণা করেছিলেন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, জারি ছিল নায়িকাদের নিয়ে। আপনাকে বলছিলাম নায়িকা সংবাদ, নায়িকাদের নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা সত্যি চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার আইডি @radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানেই .com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং কথা থাকছে, তার সাথে সাথে অবশ্যই আড্ডাও থাকছে এবং আড্ডার মাঝখানে মাঝখানে ভালো ভালো গানও থাকছে, যাতে গানগুলো শুনতে শুনতে আমরা মন ভালো রাখতে পারি এবং আড্ডাগুলো একটু বেশি জম্পেশ হয়ে ওঠে। তাই বেশি কথা না বলে আড্ডার দিকে এগিয়ে যাব এবং আপনি শুনছেন রেডিও বাংলানিউজ .com মন যখন এর উদ্দেশ্য।

radiobangladesh.com এ আজকে আড্ডা দিচ্ছি এবং এমন একটা জায়গার কথা বলবো যে জায়গায় গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর যদি কিছু জিনিস থাকে সেটা হচ্ছে নিষ্পাপ শিশু এবং ফুল। এই যে ফুল আর নিষ্পাপ শিশুর মধ্যে কোনো রকম অমিল নেই। আর আপনার কি মনে হয় এই দুটোর মধ্যে কি কোনো অমিল আছে বা তফাত আছে? আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে তো জানাবেন। কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলি, ধরুন আপনি কাশ্মীরে ঘুরতে গেছেন এবং কাশ্মীরে ঘুরতে গিয়ে ডাল লেকে ঘুরছেন এবং তার সাথে সাথেই আপনি দেখতে পেলেন যে সারি সারি টিউলিপ ফুল, অর্থাৎ টিউলিপ গার্ডেন, যেখানে যেখানে কি সেটা অবশ্যই বলছি একটা ছোট্ট গানের ব্রেকের ওপার। অনেক আড্ডা রয়েছে, তাই কোথাও যাবেন না, ফিরছি আড্ডায়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

আমরা ভূস্বর্গ বলে জানি কাশ্মীরকে, তাহলে তার নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। আর সেটা সবাই আমরা জানি যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সেখানে প্রত্যেকটা রঙই খুবই অন্যরকম লাগে। এবং যদিও রাজনৈতিক পরিবেশ সেখানকার রঙগুলোকে একটু ফিকে করে দিয়েছে, যদিও আমরা সেই ব্যাপারে একটু কথা না বলে যদি ডাল লেকে শেকারা চড়তে চড়তে ওই টিউলিপ গার্ডেন দেখার বা সেটাকে উপভোগ করার কথা বলি, তাহলে আমার মনে হয় বেশি ভালো। যদি আপনারা ঠিকঠাক সময়ে যান, অর্থাৎ যেই সময় গুলমার্গ এবং সোনমার্গে বরফ রয়েছে, সেই রকম একটা সময় গেলে যেখানে কাশ্মীরটা পুরো বরফে ঢাকা, সেরকম একটা সময় গেলে পর্যটকদের ভিড়ও পাবেন, তার সাথে সাথে কাশ্মীরের টিউলিপ গার্ডেনের যে একটা আলাদাই সৌন্দর্য, সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। কিছু

0: সিলসিলা দেখেছেন তো, মনে পড়ছে ওই দৃশ্যটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদমই ঠিক, কাশ্মীরের টিউলিপ গার্ডেনের সামনে অমিতাভ বচ্চন এবং সিলসিলার রেখার সেই ছবির দৃশ্যর কথাই আমি বলছি, যেখানে মাঠের পর মাঠে শুধুমাত্র টিউলিপ, লাল হলুদ সাদা রঙের টিউলিপ। এবং সেই দৃশ্যটা দেখলেই মনে হয় যে যেখান থেকেই আমরা সেই দৃশ্যটা দেখি না কেন, সেই জায়গাটায় যেন আমরা পৌঁছে গেছি। এবং এই যে টিউলিপ গার্ডেন, যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেনটি এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, এবং এই টিউলিপ গার্ডেনের আসল নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, এবং সেটা কাশ্মীরিদের কাছে কিন্তু সিরাজ বাগ নামেই পরিচিত।
1: কবি হবে।

0: একদিন কবি হবে নটবর গুপ্ত।
1: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
2: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
3: কি হলো, মাথাটা ঝিমঝিম করছে।
2: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
3: সত্যি?

radiobangladesh.com এ আমি রুবিনা আছি এবং আজকের আটার একদম শেষ অবধি মানে শেষ ভাগে চলে এসেছি। টিউলিপ গার্ডেন নিয়ে কথা বলছিলাম, এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন যেটা আমরা জানি যে কাশ্মীরের টিউলিপ গার্ডেন, এবং যেই টিউলিপ গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য আপনাকে স্প্রিং এর সময় যেতে হবে, অর্থাৎ শীতটা কাটিয়ে ঠিক বসন্ত ঢুকছে সেই সময় যদি আপনি যান তাহলে কোনো কথাই নেই, আপনি কাশ্মীরের যে আসল টিউলিপ গার্ডেনের যে রং বা রূপ সেটা উপভোগ করতে পারবেন। আর যদি এই দৃশ্যটা কেউ চাক্ষুষ দর্শন করে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

তোর পাশে। শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের আড্ডা আজকে একটু অন্যরকম, আমাদের আড্ডা আজকে মেনু নিয়ে। আমরা সবাই জানি বিয়েবাড়ির পাতে যখন আমরা কী কী খাব এরকম একটা ব্যাপার যখন আমরা মনে মনে ভাবছি, তখনই আমাদের সামনে একজন ক্যাটারারের মানুষ, সে কিন্তু আমাদের হাতে এসে একটা এরকম পিচবোর্ডের কার্ড আর তার মধ্যে সুন্দর সুসজ্জিতভাবে লেখা থাকে কী কী আছে আজকের এই সন্ধ্যা ভোজনে বা রাত্রি ভোজনে। আর সেটাই আমাদের কাছে একটা স্পেশাল ব্যাপার হয়ে ওঠে এবং তখনই তত্তর করে আমরা সবাই মিলে সেই মেনুটাকে দেখে ফেলি এবং পরবর্তীতে অপেক্ষা করি, তাই তো? তো আজকের এই আড্ডা সেই মেনু নিয়ে। তো কোথাও যাবেন না, জুড়ে থাকুন কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা মেনুর সঙ্গে। এখন ইয়েস গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ফিরলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা মেনু নিয়ে।
1: তো আমাদের আড্ডা মেনু কেন, আসলে এমন কিছু জিনিস থাকে যেগুলো একটা অন্যরকম মুহূর্ত তৈরি করে, মেনু কার্ডও কিন্তু ঠিক সেরকম একটা ব্যাপার। ভাবুন দিনের শেষে যখন আপনি ওই রেস্টুরেন্টে ডিনারের একটা ব্যাপার স্যাপার করেছেন, আর সেই ডিনারের ক্ষেত্রে লাস্টে আজকের এই খরচের হিসেব পাতির যে একটা ব্যাপার মেন ছিল, সেইখানে কোথাও এসে একটুখানি চমকে যাওয়ার মতো। কারণ আপনি ভাবতে পারেননি আজকের এই মেনু কার্ডে এতটা বড় অঙ্ক হয়ে দাঁড়াবে। সেখানেই একটা মজার ব্যাপার হয়ে থাকে যে ভেবেছিলেন এক, হয়ে গেল আরেক, সেটাও কিন্তু মেনুর জন্যই সম্ভব। এবং কখনও কখনও এই মেনু কার্ডে কিন্তু মনে আনন্দও দেয়, কিন্তু আবার কখনও কখনও এই মেনু কার্ডই দুঃখ এনে দেয়। কীরকম দুঃখ না, আমার খুব মনে পড়ছে যে মেনু কার্ডের ব্যাপারটা হয়তো পকেটে সামান্য কিছু পয়সা আর মেনু কার্ডে অলরেডি চচ্চর করে বিলটা বাড়ছে একদম শেষ তরকুরায় এসে দাঁড়িয়ে, আর তখনই কিন্তু মনটা একদম দুরু দুরু দুরু দুরু করছে যে আর কতটা। কারণ আমি জানি এই পর্যন্ত লিমিট আছে, এর বেশি হয়ে গেলেই ব্যাপারটা কিন্তু গুরুতর পর্যায়ে পৌঁছে যাবে, তখন কিন্তু মানে ভাবতে হবে কি করা যায়। তো সেই ক্ষেত্রে সেই দৌড় গোড়ায় দাঁড়িয়ে যদি হট করে স্টপ হয় ব্যাপারটা, তাহলে একরকম খুশির ব্যাপার হয়। আর যখন সেটা ক্রস করে যায় তখন যে ভয় এবং ভীতির একটা প্রভাব মুখের মধ্যে একটা স্পষ্টভাবে ছাপ ফুটে ওঠে, সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর ব্যাপার। আর সেখানেই অপরপক্ষ যদি বুঝে যায় যে ব্যাপারটা একটু অন্যদিকেই যাচ্ছে, কারণ লিস্টটা ক্রমশ বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এই জায়গায় পৌঁছবে, যখন তার মুখটা দেখে নেওয়া গেল যে ব্যাপারটা এইরকম পর্যায়ে যাচ্ছে, তখন নিজেকে একটু চেক করে ব্যাপারটাকে একটু হালকা করে দেওয়া, এবং কখনো কখনো বলা আমি তো আছি, কিংবা কখনো আবার চট করে না আজকের এটা খাবো না, আজকে এইটা খাবো। একটা মোটা অঙ্কের জায়গা থেকে মেনু কার্ডের একটুখানি বেশ খানিকটা নিচে নেবে আরেকটা মেনুতে চোখ পড়ল সেটাই, এবং বুঝে গেল যে আজকের ব্যাপারটা এই পর্যন্তই থাক। এখানেই হচ্ছে কোথাও মেনু কার্ড কখনো কখনো ভালোবাসা মিলিয়ে দেয়। আমাদের একটা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, কয়েকটি গানের পর চটপট ফিরে আসছি, জুড়ে থাকুন।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা মেনু কার্ডকে সঙ্গে করে। তো মেনু কার্ডের ব্যাপারটা একটা আরেকটা মজাদার ব্যাপার, একদম শেষ দিকে বিয়েবাড়ির যারা এবার মেন যে বরযাত্রী এসছেন তারা এবার খাবেন, সেক্ষেত্রে আগে থেকে বেশ কয়েকটা ব্যাচ মেনু কার্ডটা অ্যালাউ করা হলো এবং মেনু কার্ডটা দেওয়া হলো, তারপর থেকে মেনু কার্ডটা আর দেওয়া হচ্ছে না। ব্যাপারটা কি? তাহলে কি বোঝা যাচ্ছে না মেনু কার্ডের বাইরে এদের নতুন কিছু স্পেশাল কিছু ব্যাপার? হতেই পারে। আবার এটাও ঠিক যে মেনু কার্ডে যা আছে তা হয়তো 50% উদাও হয়ে গেছে, আর সেই উদাও হয়ে যাওয়ার ক্ষেত্রে মেনু কার্ড স্টপ করা হয়েছে। কারণ মেনু কার্ড দেখালেই আপনার কিন্তু আসতেই পারে, ছোটো হোক কিংবা বড়, সম্মানের খাতিরে বরযাত্রীকে উল্টোপাল্টা কিছু খাওয়ালে হবে না। তখন কিন্তু এই পুরো ব্যাপারটা বর্তাবে বছরের পর বছর, মানে জীবনের একটা ছোট্ট কোথাও ডাক থেকে থাকার মতো। তাই বুদ্ধি করে অফ করা হলো মেনু কার্ড, কারণ খাবারের পরিমাণ বেশ খানিকটা কমে গেছে এবং এমন একটি খাবার হয়তো উধাও হয়ে গেছে। ধরে নিন সেটা যদি মাটন হয়, বন্ধুয়ান কাণ্ডকে বেঁধে যাবে এবং হয়তো বিয়েটা ভেঙেও যেতে পারে। তাই এই সব কিছুকে মাথায় রেখে বাবা মেনু কার্ডের ওপর কেসটা পুরো যাক, মেনু কার্ড সামলে নেবে সব ব্যাপারটা। সব শেষে যখন একসঙ্গে মিলে সবাই বসেছে তখনই বলা হলো যে কি ব্যাপার হট করে মেনু কার্ডটা বন্ধ হয়ে গেল, কয়েকজন খুব গুরুতর ব্যাপার। তখনই বলল যে বেশ কয়েকটা ব্যাপার কিন্তু শেষের পথে ছিল, তাই চাপ বাড়ত। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের স্পেশাল আড্ডা মেনু কার্ডকে সঙ্গে করে। এখন গান।

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর। আজকে মেনু কার্ডের আড্ডা নিয়ে আমি সৌভিক। তো এমনও অনেক মানুষ আছেন যারা কিন্তু মেনু ব্যাপারটা জেনে নিয়ে তারপর কিন্তু বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করেন, দেখলেন কোথাও একটা যদি ওই ননভেজ ব্যাপার থাকে তখন হয়তো অনেকেই ভিড় করছেন বিয়ে বাড়ির বা কোনো অনুষ্ঠানের, কিন্তু যখনই দেখছেন ব্যাপারটার মধ্যে ভেজের ব্যাপারটা বেশি তখন কিন্তু বেশ মনটাও কীরকম একটা ভিজে যাওয়ার মতো ব্যাপার। আর সেখানেই যেন কোথাও কোথাও মনে হয় দূর ও পরে যাওয়া যাবে, ওই তো খাওয়াবে, এই ব্যাপারটাও আছে। এবং আমার মনে হয় সব দিক থেকে ব্যাপারটাকে একটু ভাবা উচিত। এবং অনেক মানুষই আছি আমরা যারা নিজেরা খাওয়া দাওয়ার পরেও কিন্তু এই মেনু কার্ডের ওপর দোষারোপ চলেই, আর তারপর আরেকটা ব্যাপার চলে যে খাবারটা এরকম হলো খাবারটা ওরকম হলো, কিছুতেই কারণ মন পাওয়া যায় না। না, এই ব্যাপারটায় আমাদের একটু কষ্ট আনতে হবে, কারণ সব ব্যাপারটাকে মানিয়ে নিতে হবে। আর অবশ্যই এই পুরনো রীতিনীতির যে ব্যাপারটা, যে বিয়ে বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক, একটুখানি ত্রুটি খোঁজার ইচ্ছে জারি থাকে, এটা বরং বন্ধ হলেই ভালো হয়। যে যেভাবে যত্ন করে যতটা পেরেছেন সেভাবেই আনন্দ করে বাকিরা সেই ব্যাপারটাকে সামলে নিতে হবে, এটাই আমাদের আগামী পথ চলা হোক। এবং একটা মানুষ তো আপনাকে ভালোবেসে আবদার করে তাকে আপনাকে নিমন্ত্রণ জানিয়েছে, হয়তো কোথাও ত্রুটি হতেই পারে, সেই ত্রুটির ব্যাপারটা আপনাকেও কিন্তুটা একটুখানি ম্যানেজ করে নেওয়ার ব্যাপারটা রাখতে হবে। তবেই না বন্ধুত্ব, তবেই না সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। সঙ্গে থাকুন, ফিরে আসুন।

তো ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেটওয়ার্ক শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। তো দেখতে দেখতে আমাদের আড্ডা কিন্তু একদম শেষের দিকে, এবং কেমন লাগলো আজকের এই আড্ডা, এই সৌশেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে, মানে সৌভিককে, 4475039657 তে একটা ইমেল করছেন gmail@radiobanglanet.com অবশ্যই পাঠাবেন আজকের এই মেনু আড্ডা আপনাদের কেমন লাগলো, আর আপনার সঙ্গে জড়িয়ে থাকা মেনু এরকম কোনো অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই সেটা এইরকম একটা শোতে পড়ে শোনাবো। তো মেনু নিয়ে আড্ডা চলছে, এবং মেনু যেরকমই হোক না কেন, যেভাবেই ভাবা হোক না কেন, সব কিছুকে মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমাদের। আর প্রতি ক্ষেত্রেই একটা ব্যাপার যেটা থাকে, ওই আত্মীয় স্বজনের ওপর কাছের লোকরাই নাকি বেশি বিট্রে করে, না এই কাছের লোকরা বেশি বিট্রে করে এই ব্যাপারটাকে কিন্তু তাড়াতে হবে, কারণ কাছের লোকরা আরও এই ব্যাপারটাকে পাশে সামলে নেওয়ার দায়িত্ব নিতে হবে। মেনু কার্ড যেমন খেতে বসে বাড়তি একটা তৃপ্তি মেটায়, এরপর এরপর এরপর, ঠিক সেরকমভাবে মেনু কার্ডে কিন্তু উপরের দিকে একটা জিনিস থাকে না, ওই অমুকের সঙ্গে তমুকের বিবাহ, তারই একটা এতে আজকের এই ব্যাপারটা। এটাও যেমন মিষ্টি মধুর ব্যাপার, সেই মেনুর ক্ষেত্রে আরেকটা মিষ্টি মধুর ব্যাপার হচ্ছে ওই যে আগে থেকে জেনে নেওয়া। হ্যাঁ, জেনে তো অবশ্যই নেব, এবং অবশ্যই যেখানে অপছন্দ থাকবে সেখানে অবশ্যই অ্যাটেন্ড করব, আমি কম করে খাব, কিন্তু কখনো যাব না এমনটা নয়, এটাই উচিত নয়, কারণ সে তার সাধ্যমতো ব্যাপারটাকে করেছেন। আপনার সেখানে হয়তো আপনি অন্যভাবে ভেবেছিলেন, কিন্তু সবাই তো সমান হতে পারে না, হাতের পাঁচটা আঙুলও সমান নয়, ঠিক সেরকমভাবে সবাই সব রকমভাবে সব দিক থেকে কোনো মানুষকেই খুশি করতে পারে না। এটাকে মেনে নিয়ে সবাই সকলের সঙ্গে আরও বেশি করে বেঁধে থাকুন, আর মেনু কার্ড দীর্ঘস্থায়ী হোক, যেন কোথাও ওই আমাদের বুফের চক্করে পড়ে সেই ব্যাপারটা যেন হারিয়ে না যায়। বুফেরও পাশে একটা করে মেনু কার্ড রাখা থাক, ছোট্ট পকেট সাইজ, কারণ বসে খাওয়ার রেওয়াজটা তো প্রায় উঠে যাওয়ার মুখে, কিন্তু আমাদের জারি রাখতে হবে এই মেনু কার্ডের ব্যাপারটা। মেনু কার্ডের ওই একটা আমেজ শুরুর দিকে প্রথমেই দিয়ে দেওয়া কী কী আছে, একটা তৃপ্তি, একটা আনন্দ, একটা ভালো লাগা থাকে, এই ভালো লাগাটা নিয়েই শেষ করবো আজকের এই আড্ডা। ভালো থাকবেন আর পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকবেন, তাহলেই আগামী পথ আরও আরও আরও সুন্দর ও সচ্ছল হবে। আজকের জন্য টাটা।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না, স্মার্টফোন ছিল না ঠিকই, তবে একটা ল্যান্ডলাইন সবার বাড়িতে ছিল। উফ, কি নস্টালজিক! রিংটা বেজে উঠলেই মনটা আনন্দে ভরে উঠত। আর এখন স্মার্টফোনের ভাইব্রেশনটা যেন হৃৎকম্পন বেড়ে যায়। এই বুঝি বসের ফোন এলো, এই বুঝি প্রেমিকার ফোন এলো, এই বুঝি বাবার ফোন এলো, এই বুঝি বন্ধুর ফোন এলো। মানে অবশ্যই ভালো মোমেন্টসও আছে, কিন্তু টেনশনও একটা থেকেই যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল এবং সেটাতেও খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্টফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারত তাহলে কি আমাদের উপর অভিযোগ করত না অভিমান করত, কোনটা করত? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুনতে থাকুন।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে, এটাও সত্যি। যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধা হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে এসটিডি বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো এসটিডি বুথ আছে বাট সেটা কোনো কাজ, মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে এসটিডি বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও এসটিডি বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712, আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে, কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়। ওই রাস্তাঘাটের এসটিডি বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা নাইনটিজের যে প্রেমটা হতো এসটিডি বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি, অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ ভাঙানো যায়। আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না, কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন। কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত, যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন, মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে নয় এখন স্মার্টফোনে বন্দি হয়ে গেছে। সত্যি মানে স্মার্টফোনে এখন পুরো জগৎ, মানে জগতের সম্মুখীন আপনি হতে পারেন, সমস্ত রকম আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, না হলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু ল্যান্ডলাইন বা ল্যান্ড ফোনের যে আওয়াজটা, মানে যখন ফোন আসতো সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং বা চার যেরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকে রাতটা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু ভুললে চলবে না।

মাথা মস্তক শির যে নামেই ডাকা হোক না কেন, মাথা নিয়ে মাথা ব্যথার কিন্তু শেষ নেই। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে মাথা ব্যথা, আমরা যে সবসময় মাথা ব্যথা বললে মাথার যন্ত্রণাকেই বোঝাই তা কিন্তু নয়। অনেক সময় কেউ যদি কোনো ব্যাপারে বেশি ঢুকে যায় তখন আমরা অনেক সময় তাকে বলে থাকি, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথার কি আছে। তাই এই যে মাথা ব্যথা, সেটাকে কিন্তু আমরা নানা রকমভাবেই ব্যবহার করে থাকি। এই মাথা শব্দটা আমরা আরও অনেক রকমভাবে ব্যবহার করি। নিশ্চয়ই আপনার মাথাতেও এইরকম মাথা নিয়ে নানা কথা আসছে। আপনি ভাবুন, আমি ততক্ষণ আপনার জন্য রেখে যাই পরপর তিনটে গান। তারপর ভাবতে ভাবতে গান শুনতে শুনতেই গানের ওপারে আবার আমাদের পপকর্নের আড্ডা নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Yeah.

মাথা বলতে যে সবসময় মাথাকেই বোঝাবে এমনটা কিন্তু নয়, আর সেই মাথা নিয়েই নানা কথা শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেই মাথা নিয়ে মাথা ব্যথা যাকে বলে আর কি, আমরা যখন পথ চলতে থাকি তখন অনেক জায়গাতেও দেখি যে রাস্তাটা চারটে ভাগ হয়ে গিয়েছে, আবার কখনো দেখি যে রাস্তাটা পাঁচটা ভাগ হয়ে গিয়েছে। সেই যে জায়গাটা সেটাকে আমরা সাধারণত মোড় বলি, এবং আমরা তাদের চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এইভাবেই কিন্তু কাউকে বোঝানোর সময় বলে থাকি, বা আমরা যদি কোনো অ্যাড্রেস বলি তাহলে বলি যে ওই যে চার মাথার মোড় ওখানে যাবে, তারপর বাঁদিকের রাস্তা ধরবে বা ডান দিকে বা সোজা, এইভাবে আমরা কিন্তু কাউকে অ্যাড্রেস বলি। তাই এই যে চার মাথার মোড় বা পাঁচ মাথার মোড় এটা বললে যে সবসময় আমাদের এই যে শরীরের মাথা বা মস্তিষ্ক তাকেই বোঝায় তা কিন্তু নয়, এই পথের যে জায়গাটা এই যে মাথা তাকেও কিন্তু আমরা বোঝাই এই মাথা দিয়েই। এই মাথা দিয়ে আরো নানা কথা থাকবে আমাদের আজকের আড্ডায়, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

মাথা আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর সেই মাথা নিয়েই নানা রকমের মাথা ব্যথা, আর সেই মাথা নিয়েই নানা কথা, আর সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা অনেক সময় দেখি যে যখন কেউ কাউকে অপমান করে তখন আমরা বলি যে দেখো একেবারে মাথাটাকে নিচু করে দিল, তাহলে আমরা বোঝাই যে তাকে অপমান করা হলো। কিংবা যদি কোনো ছেলে কোনো সন্তান খুব ভালো করেছে তখন তার বাবা মা একেবারে তাকে নিয়ে গর্ববোধ করেন যখন, তখন বলেন যে তুই আমার মাথা একেবারে উঁচু করে দিলি। তাই এই একটা মাথা শব্দ তাকেই আমরা কত রকমভাবে ব্যবহার করি। আবার অনেক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোনো বন্ধু হয়তো একটা কথা বারবার করে বলে ভীষণ বিরক্ত করছে, তখন হয়তো একেবারে আরেকজন বন্ধু বলে দিল আরে তুই মাথা খাস না তো। এইরকমভাবে মাথা শব্দটাকে কিন্তু আমরা নানা রকমভাবে ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আদর করে বলা হয় যে একদম আদর করে মাথায় তুলে নাচতে হবে না। তাই এইভাবেও কিন্তু আমরা এই একটা শব্দ তাকে কত রকমভাবে আমাদের প্রতিদিনের যে কথাবার্তা তার মধ্যে ব্যবহার করে থাকি। এই মাথা নিয়ে আরও কথা থাকবে, তবে এখন চলুন শুনে নিই গান। ফিরছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

মাথা নিয়ে যখন নানা কথা, তখন মাছের মাথার কথা কেন আসবে না? কারণ এই যে খাদ্য রসিক বাঙালি, তাদের যে খাদ্য তালিকা, সেখানে তো নানা রকমের পদ রয়েছে। আর সেখানে মাছের ভাতে বাঙালি তার সেই প্রিয় মাছ, সেখানে লেজা থেকে মুড়ো কোনো অংশই কিন্তু তারা বাদ দেন না। আর সেখানেই উঠে আসে মাছের মাথার কথা এবং মাছের মাথা দিয়ে তৈরি নানা রকমের সুস্বাদু পদ, যা বাঙালি হেঁসেলে নিয়মিত বানানো হয়। আর সেই সব গল্প, সেই সব কথা যা আমাদের বাঙালি রসনাকে তৃপ্ত করে আসছে, সেগুলো সত্যি বললে কিন্তু জিভে জল চলে আসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে মাথা নিয়ে কথা বলছি, সেখানেই মাছের মাথার কথা বললেই কিন্তু আমার প্রথমেই যে এই পদটির কথা মনে হচ্ছে সেটা হলো মুড়ি ঘণ্ট। মাছের মাথা দিয়ে চাল দিয়ে বানানো সেই অপূর্ব স্বাদের পদ। এছাড়াও মাথা দিয়ে ডাল কিংবা মাথা দিয়ে চচ্চড়ি, এগুলো তো রয়েছেই। বিশেষ করে অনুষ্ঠান বাড়ির শেষে ওই যে একটা ছেঁচড়া, যার মধ্যে পড়ে নানা রকমের সবজি আর মাছের মাথা, তার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয়। আর এই যে মাথা নিয়ে নানা গল্প, আর সেই গল্প করতে করতেই চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মাথা নিয়ে, মাথা নিয়ে নানা কথা, আর সেই মাথা নিয়েই মাথা ব্যথা। আর ওই যে বলে মাথা থাকলেই ব্যথা হবে, আর সেই মাথা খাটিয়ে খাটিয়েই তো নানা রকমের জিনিসপত্রের আবিষ্কার মাথা, যা আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আর তাকে নিয়েই নানা কথা বলতে বলতেই আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

টিচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাঠ স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি নিয়া কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিলে

উইকএন্ড, সাথে নিয়ে এলো এক বয়ফ্রেন্ড, কাটিয়ে গোটা পাঁচ উইকএন্ড, সাথে নিয়ে এলো এক বয়ফ্রেন্ড, বলে এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
5: অন্য কোথাও চল?
6: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
7: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারিয়ে গেছে বাসের টিকিট, ট্যাক্সিতে সেলফোন, চলতে চলতে পথ হারিয়ে বন্ধু কতজন।
0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দেশ।
4: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।